Non studio korea por por pai truck plengsi pinya transmission along copy pc ke rot kapar juponik jima chethan pon mexina por pai truck ra minit ke pa por kangdu kardomalun arjik longji por pai truck ra minit thom ke pra pho por nilika chinelam thi arjik longji por pai truck ra minit thom ke pra ser ke apor pinya asarlam thi arjik longji পরফাই ট্রকরা মিনিট প্লিকেপ পর কার্বি লোন বারে মালোন আর্জিক লংজি পরফাই ট্রক সিরা মিনিট কেপ পর জুতাং হার চিয়া যায় মেক আংদেং লং পেন মেক্রি হানসে পি লাপেন হুট ব্যাং হ্যাভলিন তিমুং পিয়াং বং চিহুট চিপুট আর্জিক লংজি পরফাই ট্রক সিরা মিনিট প্লিকেপ পর লুন চিতো আলুন আর্জিক লংজি পরফাই নেরকেবরা মিনিট থমকেপ পর কার্বি লিরমি আলুন আর্জিক লংজি পরফাই সেরকেবরা মিনিট ক্রেপ হওয়ার হিন্দি লামার জানালুন আর্জিক লংজি পরফাই সেরকেবরা মিনিট প্লিকেপরা হওয়ার পর ইংলিশ আলুন আর্জিক লংজি পরফাই কেবরা মিনিট ক্রেপ হওয়ার পর লামজরা জামেক আংদেং আলং পেন আকাশবাণী ডিফু স্টেশন আলং পেন কাপাচাতাক চেং বার্নার্ড রং ফারপেন লামজর কেথান আর্জিক লংজি পরফাই কেবরা মিনিট ক্রেপ হওয়ার পর লামজরা জামেক আংদেং আলং পেন আকাশবাণী ডিফু স্টেশন আলং পেন কাপাচাতাক চেং ফান্ডার টেরন পেন লামজর কেথান আর্জিক লংজি পরফাই কেবরা মিনিট থম কেপ পর আসামিস লামার জানালুন আর্জিক লংজি পরফাই ক্রেসিয়া পর সোয়ার লোয়াশে আং টংজাইমেক আংদেং আলং পেন রোজিনাতক বিপি লাপেন হুটব্যাং হুনমিলি ক্রোপিয়াং বংচি হুচিপুট আর্জিক লংজি পরফাইকে থমরা মিনিট প্লিকেবরা ফোয়া পর গুহাটি পেন কাপাচাতাক কার্বিয়াল আজামেক আর্জিক লংজি পরফাই প্লিরা মিনিট থমকেপ পর ডিমাসা লুনবারে মালুন আর্জিক লংজি পরফাই প্লিরা মিনিট প্লিকেপরা ফোয়া পর বড়ো লুনবারে মালুন আর্জিক লংজি পরফাই ফোয়া পর রংরূপ আজামেক আংদেং আলং পেন এলিনা তেরাং পি লাপেন হুটবাং স্যামসন ইং টিয়াং বংচি হুচিপুট আর্জিক লংজি পরফাই ফরা মিনিট থমকেপ পর পিনিয়া সারলামথি আর্জিক লংজি পরফাই ফরা মিনিট থমকেপরা ইসি আপর কার্বি লুনবারে মালুন আর্জিক লংজি পরফাই ফরা মিনিট ফকেপ পর লামজরা জাইমেক আংদেং আলং পেন আকাশবাণী ডিফু স্টেশন আলং পেন কাপাচাতাক চেং ধনঞ্জয় রংপি লামজর কেথান আর্জিক লংজি পরফাই ট্রক আপর পিনি আলামজরা জামেক আংদেং আলং পেন সারলংজন তেরন লাপেন হুটব্যাং ফান্ডার তেরন আং বংচি হুচিপুট আর্জিক লংজি পরফাই ট্রকরা মিনিট থমকেপ আপর হিন্দি লামার জানালুন আর্জিক লংজি পরফাই ট্রকরা মিনিট পরফাই ট্রকসিয়া পর কার্বি ডেট লং রিচিং হনালুন আর্জিক লংজি পরফাই ট্রকসিরা মিনিট ক্রেপ হওয়া পর

আসামিস আলুন আর্জিক লংজি লাপান হেনলো পিনিয়া ট্রান্সমিশন আলং কেরত কাপার জুজিয়া জায়মেক কে

আসানসোনালুন আর্জিগ্লং তংলো লাকি আকাশবাণী টিফো নন স্টুডিও ঘুরিয়ে পর পরফাই ট্রক্সি প্লেংলোতে দেলহি পেনে পাচাতাক হিন্দি আলাম পেন বেরটা আর্জিগ্লং পো লাপেন পরফাই ট্রক্সি রামিনিত ভ প্লেংলোতে দেলহি পেনে পাচাতাক ইংলিশ আলাম পেন বেরটা আর্জিগ্লং পো

0: লাগে আকাশবাণী টিফু আদুন্থু জুতাঙাহার চিয়া জাইমেক আংদেং লং পেন মেক্রি হানসে পি লাপেন হুটব্যাং হেভেলেন তিমুং পিয়াং বং চিহুচিপুট আর জেক সিনে
1: পিনি কার্বি আতুমা লং ইসি কেনাং সত নে আপে পেলু আপু থাক চিহু চিপুরা যাই মেক আলং গোসন সে লাস আপে কে থাক মা লাপেন কার্বি আখে আফান কো আন কেনাং সত মা লাস আপু থাক কাছি থান জিয়া ফান সি নেলিকা বর ই লাসি লাস আপু থাক কাছি থান জিয়া ফান পুরা পেলু কে থাক থেক সের আবং ফিয়া ফান লাদাক স্টুডিও আলং চোফা পনিক ল আলাং লি লাদাক নন স্টুডিও আলং না ইনি ইক এডল আলাং লি কে বেহেক পেনস্তা মে পেলু কে থাক বের আবং ফি লাপেন নন সার পিরু আসো আসুদু এত আন্তা মে নন আন্তা পেলু থাক পমলাং আলাং লি মেন লাগে সাং পি মিক্রি হান সে পি ল লাসে আফ্রাং সি নাং লি ফান কার্ডম নাং পাজির ল কার্ডম
2: কার্ডম
1: নাং লি কে নে লি নেং সার পি আর অন পেনা পসি নেং পুলে চে হাং পেন লে চিং কি চে থান নাং আতে দে নেং
2: ওই তা নে
1: তাং তে পেলু আপু থাক ইলি তুম চে থান দাম দে আফ্রাং নাং লি মেন নাং চে থান ইক জিমা
2: লি মেন কে এনে সাং পি মিক্রি হান সে পি পো লি লি রং কে বিরবা নন ডাকে দোকে পান বাড়ি তিরিং লেং র
1: হান্তে আফ্রাং সি পেলু আপু থাক ইলি তুম চে থান দাম নাং পিলু কুপিয়া সন লমা লাসো পুথাক নাং লিনাং থান ইক জিমা নে
2: পিলু বাং ইয়া পিয়া মেন ল এলি কারবিয়া তুমকে কেনাং সট পিয়া মু লাকে এলি কারবিয়া তুমকে মা জক সিতা মে নাং পো লাকে
1: চুরো পিগ ল নে তাংতে মোপেন নাং লি পুলো পেলু কে ইসিয়া পিয়া মেন পুলো তাংতে পিলু সন কো আন দো আমে নাং থান ইক জিমা
2: পিলু আমেন কে সনি দো সো আপে বাংকে পিলু পুলো আলো সপে বাংকে পিনিকু পুলো
1: কালা চোরো পিক লো নেং তাংতে এ পেলু সন নি দো পেলু লা পেন পিনি কুপ না লি নাং থান লো নি লি নাং আর জুথু ইক লাং আনতে পেলু লা কে মু পেন কে চেং সে হুত নাং লি কে পু কে নাং সট পু লো তাংতে কার্বিয়া খে লং লা সো পে কো আনা কে নাং দো কু পিয়া হুত সে লা সো আ পে আ সাই কা পাওয়াং মা লা সো পু থাক নাং লি নাং থান ইক জিমা
2: এ লা সো পে বাং কে এ মু নি রা তুম হে আদাম বা সার হুতা নাং ক
1: কালাং
2: পিন সো আর লো সো তা নাং ক লো পিলু তা নাং পিলু বাং এ পিনসো তুম লো কেনাং পিনিকু বাং গালো সো তুম লো কেনাং লাসি কাতো কবি সিতামি লা কেনাং লো আকো লা দের সিতামি মো বিয়া বারু চক এত পু সিতামি মো ইলিয়া নি সি কে এ সাং তে চো এন দাম হুত হে
1: কালা
2: লা সো হুতা কই লি চি এ নাং জি
1: কালা
2: লা কে এ দরকার পু কে লা লো জক মুন নি সিতাই লি কার বি আন কে নাং পো লা কে
1: কালা তাংতে নন হেত নাং লি নাং কে থান নেং লা সো পিলু লা পেন পিনিকু কে আদা মাসারা হুত তা এন জি পুলো আদা মাসারা হুট কে কুসন হুট আং ডেং হুট সে কে এন লাপেন কুসন সি লা সো সায়াং ডেং কে ক্লেম পন লা সো পুথাক নাং লিনাং থান জি মা
2: হ্যাঁ লা সো হর আদা মাসারা হুট কে এন বাং কে বাং হর চিং লে পো আজাত পো বং ক্র নাম পু এড আজাত এড লতে কে আর লো সো তুম আ হেম পেন লা পিন সো তুম চে বাং পো পুলোতে লা সো সি পাং রি পাং ডন দো পো
1: কালাং
2: লা সো সি লা সো পিলু আ পিনি কু কে নাং পো
1: কালাং
2: তার লিম পো লা লিম পো কে ডাকসি কে ডিসোমার উকরজাং সারমার সাপিমার আতুম আনতে হে ইনি পোলা ডাকসিলা সব পিলং পাতাম পো জাত পো মাসিলাহে কি নাং সট
1: কালাং চুরুপিক ল নেং তান্তে মুহেত নাং লি আদাম আসার আঞ্চত কালি সি সাংতেত কাছু এন্দাম মাতে কিথি কি জাং আহুত পুতা মে নাং লি নিং জে তাংতে কিথি কি জাং আহুত লা সব পে কো সন পেন সে আসাই কা পাবাং
2: আসাই কে এন কে লা কে লি কার পিয়ে তুমি কি থি পুলোতে কিলিম তা নাং ক
1: কালাং
2: আকো কি পা উম দা নাং ক
1: কালাং
2: লাসি আলো সো তুম পুতে মু পে ধান সনাক থাকলো পিনি কুলো আকো পিনসো তুম বাকে পিলুলো লাতা
1: কালাং
2: লা কা জারসি লা কে লা কে নে সাংতে চু এন্দাম হতা হেদি
1: কালাং
2: নাং কক লো লা কে মাজক তা নাং লো আজাত আজাত তি পে হে সে তালি কার বি তুম আন বাং হে লা বাং কে নাং সর লো লা ইং দেং হিনি লো
1: কালাং
2: এনি হত কি লা পু এন এদার সে তা চক লো লা ইং দেং হিনি
1: কালাং চুরো পিক ল তাং তে নে নেলি পুথত না আর জুথু লাং পেলু লাপেন পিনিকু কাছে প্রেক কুপি পি তু ল কুসন সেলা তুম আফান আমেন কে কে থাক পা প্রেক ডাক ল কুসন সেলা তুম কাছে প্রেক ল
2: পিলু বাং কে রান চিতাই হেদি লাসন হন লক সি পা অং পো কে লক হন সি হেদি অং পো হন ইক পেন হন এর হে
1: কালা
2: রান লুন পেট পেট পো কে থ্রক রান জি আং বং আফান আমার বং হেদি পিলু আলং

0: Maar bonke hom pa jeng sir kep pak ran po.
1: Kala.
0: Ra pas hon ik ran po hon lok jeng sir kep ran po. Aku hon ik jeng truck ran po. La ran det bonke la pilu mar bonke la lo.
1: Kala.
0: Pilu po bangke mar bong ngai jai ji.
1: Kala.
0: Aku la piniku po bangke ke ran ta he di na tum bangke la imun le pu pis da he.
1: Kala.
0: Jeng krep po bak ran po ko ke lok jeng pli ran po. Aku ki ik he jeng krep po ran po. Hon lok jeng ni hon ik jeng ni ran po angke la samar bong hom po la ke pita ho ikia keng po lo amar bong he
1: kala
0: ku long bangke
1: right
0: ikia keng po amar bong ke hom ji ikia keng a cho aku la rang ti ka lek po ja ta cho la hom po aku po nung na ta ke lok ran maran po aku po nung na ta ke roi ye na ta he aku ki igran la la an thot le he
1: la bangke piniku bang lo
0: piniku bang lo pilu bang ran re lo belek o la se belek da belek ko ani kali le he
1: kala
0: sita sap sap ke prek do pin su pena lo so pe po ke prek do
1: kala churu pe lo ne no na bank ni lina kar ju thu gang tung bank la hen lo pilu la pen pini ku ke thak ko pia hon pen se thak i ji
0: a hon na bank ke la ke hon ke vai ta cho hon phar lem da cho hon lo hon lo hako tum bank ni tum aprang hot rong ni pai tum long thak do bank ke jeng a hon la pen si je cita non bang ke jeng hon ka vidar lo mati
1: kala
0: ta non bang ai hon da cho aku la thailand po hon du thu he thailand da cho la non lom chi hung ge la hai lo
1: churu par pig lo tang te neng ne li is son nang kar ji thu gang tung bang ke la lo la so pe lu la pen la so pe ni ku ke tha ka hut amar bong arip se khai hu ku pia hon mate ku pia hon a lir mate a rong pen si la hom easy
0: ke hom bang ke arip sak jota la ke ran lo son thor lo hon air le jor se cho hon ik jor pa prang pa he
1: kalang
0: bong bang ke hon air jor po aku la ap ki jor dana sita mi hon hon ik jor po
1: kalang
0: la son ni vel hon air hon ik aku no lom tung ka ni nge hang he a jara a hon kalar sita pi der tum ta do he
1: kalang
0: sita prang ke vel la hon air hon igan vel lo
1: kalang
0: hon ta prang pai tung ta hon bang ke la kha ke jor hon
1: กะลังสรุปปิกโลนางลีกิทักมาเตอามาบองกิโฮมเกลาซอลีอาฮอนเป็นซีเอ็นจีปุนางลีนอนางทักโลตั้งเตปิลูละเป็นปินิกูนางลีอัพรังมันดาเมทักอูปุโลกุซอนอาเทรังเป็นซีลาปิลูมาเป็นปินิกูกิทักอีโลนางบางเกกิจิวูระเทรังเปกะลังละกิกอร์เป็นลีกิทักอลิเนนิงฮาร์ปิเป็นลองเกลากิจิวูริโล จะรู้เพียงลนเองตั้งแต่นนเฮ็ดนั่งลีนังเกทันเปลูและเป็นปินิกูเกกับจีบูระเทรังเป็นเศรษฐกิจปุโลตั้งแต่ส่วนนี้ลีนกันนักการจุดทุกังตุงบังเกอิเซียเปลูมาแต่ปินิกูต่างเด็ดอันกีเจงเป็นกิจุดอันกุศลกุปีเป็นสิเคลมเป็นสิอิเซียเปปลังจีและสอบปนังลีอาตุโมนังเฮียเจงเป็นนังทันเทกจีมาเกจเจงเป็นปุโลเตฮดีนักเกอฮอนเพรางนังปุเนง aku hon a keng jeng nang po keng ke no a prang ke jeng he kala
0: ye ri pi pen pu jeng po he di bi o ji sta na no no no ka ka lu la padum det he
1: kala
0: ki padum sing ke ran po
1: kala
0: aku la rip sa ke bat ta ke ran ho si bat pon det po
1: kala
0: ke ran ho si bat pon la po na si pi lu a the rang ke a o vek do o
1: kala
0: pong lang do ji a rip sa ki ni do ji a i doi do ji a kan ti do ji hala pong lang hai ta do le he lang do ji do o pi do therang mang ke la ke ran ho
1: kalang
0: la ja ta therang song ali pi lu pi ni ku bang ke he
1: kalang
0: pe lu pe na bang ke pe lu lo po ang ke a mu hek et po bo beleng pen ta mit tar pen ta mit ti jai po hala ke pang thu pan he
1: kalang
0: ang ke la ke takiri he
1: kalang
0: takiri pen jeng po takiri pen jeng po takiri pleng lo pulo teh di jeng wig lo lata prang ini
1: kelang
0: takiri pen jeng po ke hon la man long he la khot ke po nai parok no ka khot pule he
1: kelang
0: ke li la so ke po nai dun he
1: kelang
0: la hon lam no pa pur po la hon lam no pa pur asi san ji he po he
1: kelang
0: ko to thi uji ma ti
1: kelang te ma
0: takiri ke ba pa vek lo teh he
1: kelang
0: pa hon lam no pa vek di ma ti la vek a te plok po
1: kelang
0: asa khot pin chong po la jeng et et et ong lo pulo te he pi lu pak dor po pulo te he di
1: kelang
0: ke pherang po
1: oi
0: pherang po ong ke sang prot ha su ki sang prot si tun po ong ke la sitak sar pen
1: kelang
0: nar po ong la pen pherang po
1: kelang

0: lapuan apornang litum. Asamis lamarjan alun, ajamek ang dengalong pen, ason son alun, arjiglong tanglo. Laki, Akaswani Tifu.
1: Sakuri pai golu.
2: Are ba, abhinandan. Etia khub shopping.
1: Oh, notun mobile jeans jacket.
2: Job e khuntu, salary ragutei kharos.
1: Totally ke loan puai jay no.
2: Prathome budget banabolu ikhi, tar pisot kharos kor.
1: Kintu ba,
2: sa. উপার্জনের এক অংশ সদায় বসাবি কিন্তু পার্টি পড়া বাসিব নারিবি
1: ও বাইদেউ পার্টি মূর বাজেট তোর
3: আর বি আই এ কয়
4: সঠিক বিত্তীয় আচরণে আপনার বসায় রাখে

0: ki theji si awar sa itum ahem ituma a dim a klong he ke pek a son si mandep titi la si asap ovets tami nang nitroxy ke dobar irulong nitroxy e pot nitroxy la monis tami nang ni plibak ba ni thombak tami klem noi madamun is tami hem long was tami asap obak pini klem noi pini pina kam nang ke klem to ho ja ba ilot pen tami hem long paleng long tami li idim long pa tami la son bang mane klem nang pu sang kok lo tila bang ke the ahok lo bang ke the da ji ai exercise klem ke cheng lo potela bang ke ইলি জাকং দত্তিক আন বাঙ্গে ক্লেম নাংফো
1: তাতে নাং দি জুম্বা বাং কোয়া না পরবেন সিনাং লিগে পাংচেং দন ইগ লডা কে থান না
0: নিলি কে লালো মার্চ নিলি কে 2018 মার্চ চিক্লোসি কে জয়েন তে মাদি লা সোপেন কে নিলি কে লা সোপু থটা চিক্লোপেন কে নিলি বাং কে দাকসি এজ এ মেম্বার নিলি কো জয়েন উন্ত পিয়লো জয়েন ফিট পেন বাং কে এন কে লা পেন কে কে নিলি নিলি বেরা কাস্টমার নিলি চিরি ল বাং কই বাং থং কে নিলি বেরা কে ক্লেম বাং দোলো লাহাই তো মা বাং নিলি বাং সে চিলাং পো নাং পো চিপি রেবল অনুতিন তামান অনুতিন কাস্টমার চিরি রেবল কাস্টমার আনছে ল্যাংপন রেবল চে থান রেবল লাগালি ল যারা থানছে থান পন চল থানকে ল্যাংপন পিল সং কালিল হে আন্তন সি দাকসি ক্লেম রা পেরল পে নিল সামেল ই নিমিথা পার্সোনাল নিমিথা জুং জুং নিলি কি চিরিয়া জুং জুং আ কাস্টমার লহাই থান মাই নিলি মিথা সে চে ল্যাংপন ও ই সি এক্সট্রা কেয়ার কি পি পয়া থেদি লসঞ্জল বাং মানে লসঞ্জল এক্সট্রা মানে নিলি হিন পেন সি আ কলাং থান কি পিথু বা কেলাং আকো টেনশন কি পিথু হে লাসন হাজার ল বস্তু বাংকে সে দোলো নিকান সিরকেপ আনকে কে প্লেং টাং লগে জন আন হেদি ননান তা দো বমলাং মুনিত বাংকে বাং বমলাং কে ক্লেম আথমালা আর রেজাল্ট বাং চে লং লক লম দিদি মুনিত তুম বাং হে সে বাং বম আনি হাং বাং দো ননান তা আঝাক তুম বাং বাং জিম চে দাম ল সন্ন জো কে ক্লেম বাংকে ননান তা ক্লেম বমলাং দো বমলাং মুনিত তুম বাং বমলাং থেমা আর রেজাল্ট কে আলাং তুম চে থেক লং মতি ক্লেম লোপতে বিগে বিপো লাগে ক্লেম মাত ক্লেম নাক পুরো বস্তু বাংকে কালিলো ক্লেম লোতে আর রেজাল্ট চে লং পো
1: তাংতে লা জুম্বা ড্যান্স বলতে নন কিচিনি দাম বলতে লা কে টিভি লং কে লাং পেন্সি কে কান লা সিলা টিভি লং লাং লে ডেট পেন্সি তামে আ কাপ্রে কা টেকনিক লা সন্তা দো লাং
0: ক্লেম ক্লেম টিভি লং ক্লেম লে ডেট পেন্সি আমি ইলি তো মিথাং ইনিং কি রিপেন বা ইয়া কো চিনি মতে দি নন লম তুম কে ইউটিউব তো দোলো পেনি নি তো ওলো এক্সারসাইজ কে হক তা নন লম কে জিহুং ওলো কে ক্লেম মং তা দো ওলো আকো টিভি লং পেন পিনি কে টিভি লং পেন ক্লেম নাং নি লো পসামি নি লি তুম কে আকো পো ইনে পো লি মিথাং ইনিং কে রিপেন পো ভা জি পি জান কে চেরাপ লাই পান তা নি তুম ক্লেম লো হে আসন কে চে ফেরাং পেন পো নয় পেনি লা কার ডিক জুম্বা লো মং এনি কে কার ডিক লাই কি রুং মং জি মসন রা কার ডিক কি রুং লাই কে আবে দাত মতি দি তামি লাই তা পদোমি হে নো দাক বি নো পলাম তা আবে বি মে লা দাক তা সামি নন মার্কে জুম্বা লং বাংলা হ্যাঁ কার্ডিক বাং বিবে লাপো কনমা ইলি তুম ইরি কেং চাকং স্টেমিনা পোলো হেদি কনমাকে ক্লেম লা আনসি স্টেমিনা দো দোপো কনমাকে ক্লেম লাক পিকজি কে চেং কে লাক পিক পিকজি সামি লা সকে লাক ফেন বাং ইতলি তুম বাং পার উনাং পো মানে ইলি তুম ইং টন তে দে নাং পো লাক অং লুনি কে ক্লেম উন ইলো পড়া ইং টন ক কে চক চেলো মর্নিং ইলি তুম নন কে চেং কে মিনিট ক্যাপ মানে দিন কই ক্লেম উন চর সামি মর্নিং সি গিলা সপোর্ট ক্লেম পম ক্লেম পম লপতে মর্নিং সি কে ইতম ঘন্টাই সিএন তা ক্লেম উন লাক লিলো লাক সামি আলম সলা গতেন কে কে লাক বাং তাকে হাম দা প্রাং রসন জালয়ো নিলি তুম তালা সোন লক কিচিং কো কে ক্লেম উন ই ক্রম সি কি থি পিক পিক লতে মাজ কে ক্লেম কে চেং কো কে ক্লেম উন ই দাম উন ই নাং মিনিট 4 মিনিট কে পাকলে ক্লেম মা তাই চি থে পি বাং হাম বাং হাম চি থে বাং উন ই সামি আ ফিগিনি দুম তা চিক্লো চিক্লো ক্লেম বম ক্লেম বম ক্লেম এ কেঙ্গা দাম উন ই কি সুসু সামি ক্লেম বম লো সাং সে দেলো আর নি সি তো সাং সে লো আর নি সি পোতা কে সাং সো অং লো পিনি কে দাম দেলো লো সোনার নি আবেলো ক্লেম লো চপ আর নি বাং আ দা বাং তা দাম লো আমা নন ফি বাং লো সন কি সু থ সো রে পর লো সন বাং কে আবেলো মানে এ বে দো কক লো কি ক্লেম থু অং হে আবে আবিং হই দ্যাট আনাং পো কে ক্লেম থু সি সন জালে ইয়া সে মা জক্ত লো সন লো কে চিং কো কে সারপিরু সারপিরু দুম তে কে বাং বাং বেদে দোনো দাগ লো হওয়ার নিশি বা ক্লেম ক্লেতা দোনো পিক লো বুঝিকে যে বাং লো বাং ক্রমকে থে পিক পিক তুম তা বাং লো বিবে সামে ইসি আনিং রং চিপি হান গে বাং লো দাক মুনি দো পিক পিক লো মতি দি সাপি মার কর জাং সি তাক চে টং লো জা জা জা দা লাম চে থান লং পো মেন্টাল হেলথ তা মিলো হেম কে টেনশন কো অনন ইসো মার পেনে পেনান পেন এল সোন এল পুলা বেন পুলা হাইপ তমে আলম সো ফান লা ঘন্টাই সি ইনি পান কে দাক বাং লো পতে আচ্ছা জা জা জা কে লাম চে থান পো কাং নে কাং নি লা হাই চে থান লং পো সাপ ও নিং রং দো লং কা দাক হে লা সো লা সো নিং রং লা সো এনভায়রনমেন্ট ফান সি মুনি তুমা কো বাং তা বাং বাং লো হাই লো
1: জোরপিক ল তে পুথনাংলি পেন কাছি পন কাংটু গেলা পোল জুম্বা ড্যান্স লাগে কোনার ডেট পেন সে প্ল্যাং ল থানিক জিম
0: ওলা বাংকে এনে কে কলম্বিয়া পেন সিগে বাং ইন কার্বোরেটো পারেস পো মুনি হরমু বাংকে লাং বাং তা জুম্বা পোলে পাকলাং টাকালি আলা

0: ke kan choreographer ke kan ke than bang elang lita amar ani si elang bang ke kan than bang tham bang ke kan step thing ni adamat alam bang aerobic pen latin poa isia a dance la so la hala salsa to ho la haya ke kan apot mix rap adamat si amar alang bang claim mi se na jalo la so zumba ke klang am hang ke thek ke la ke 1990 ning kan se ke kla 1990 pen se ke klang lo non bang ke la an lo so zumba ke che thang lo non bang ke 180 plus country non claim lo zumba ke non ke ili tum lo an nang le lo mate ti jo ili ke non ke da ke ka beng long aso sa a town principle sta me ili tum da chini don no as non bang ke che thang pik lo mane claim bang do pik lo non ke zumba lo pote mun tum chi oi ti lo claim me o ke kan da dolo la daksi kang ne kang ni da daksi do yer lo ekar dik ji lo rung pote da daksi do yer lo kan ke kan lo exercise lo daksi do yer lo ma ke claim ning rong ও জুম্বা পপু বাঙ্কে ভালো
1: জোরো পেগলা তাতে নন পুথনাংলি ফান নকার জু জেলাম থেকে পুল নাংলি ননলা ওভে কি মি এ তুমা ফান জুম্বা ডেন্স কে কান পুথাক নাং কপিনে কেথান গাং জি আসন দোলাং মা
0: থান কে লালো নন নম কে বাং ইউট তুমসি কি চিনি থুম চল লইলি পেনতে লা তুমসি কে থেক নাং কেরে লা তুমসি নাং নন কে কি চিনি তা কি অং লইলি ফানতে তামে নন লা সো জেনারেশন হান পুদাইম পু বাঙ্কে কে সিলেট বাং দো ও দি না সো জেন জি পো জেনারেশন বাং হ্যাঁ কে সিলেট বাং দো ও নলম কে থেকলং লো সার পিমা টম সি একদম চন পুরো পো কালাং টা কালাং ইলি তুমি বাং কে লাহাই বাং কে মোবাইল তো হবে দ্যাট আমাসি ইলি তুম বাং কে কে ক্লেম কে দাম বাং কে ইং তাং বুধবার আমাসি কে ক্লেম বাং তান নন বাং কে লাহাই দৌলো মাসি তহ ক্লেম না পো চিহুং চিহুং লো সামি নলম তো বাং কে ওকর জাং নন জেন জি তুম বাং কে কে সিলেট বাং দো ককসন সে নিলি থেকলং লো হ্যাঁ কি থু ডের আজো মেক জাং জে চুপাং থাং মোবাইল ল্যাম্প অং কে আদাপ সি মেক জাং রং রীতি মাতি দি জো আঙ্কে আদাপ কে আদাপ এক্সারসাইজ লো পোতে আদাপ হেন লোন তো আপর কে মিনা এলো আদাপ থু নয় এমা আদাপ প্রাং থো ডাপ প্রাং মতে অক প্রাণ তা মিসেন মতে দি আদাপ থো ডাপ প্রাং মাই অক প্রাণ হেলো দাখলো পোকে আবি মতে সে দাপ থো ডাপ প্রাং সন্তে লাল হেজ ওভি গি মিত হন বাং আর তুমি চিনি গে চিনি মুচরলো মতে সি কে থান কাং তুমি লালো থো ডাপ প্রাং তে বার ক্লেম তে লাহাইলো হে কে ক্লেম ক্লেম তা ক্লেম লো ক্লেম পে পুফাং কে লিলো হে তামে কে সিলেট বাং দু ও মে কে জাং দের কে ফুর দের আমাসি আকাম বাং চেলং লে দা সনসে থিং দিন বাং থেক লং লো নন লং সারপি মাটো সি চন প্রো পচন প্রো নাং কক লো সারপি মাটো বাং কে নন লং বাং কে ও কনসিয়াস লো হা বিহেক থেক বান তা থেক লং লে লাং হরমু আমাসি নন বাং কে তো না হাই তাফ কে বাং লো পট ক্লেম দো নাং পু মাসি নি তো মাং সারপি মাটো বাং কে চারনি চারনি মাই সি আ ইন্টারেস্ট তা দুলো তামে নন লং তুম বাং কে বিহেক বান তা তুম কে মোবাইল সে অট লং লো মোবাইল না বাসি ইন্টারভিউ সি আ ইন্টারেস্ট বাং দো রং লো এক্সারসাইজ তা ক্লেম লো হে কে ক্লেম কে ফাং কালিস তামে thuda prangte ek pranta misen pol la la la hailo new non gen z hane khane tung mangke
1: tangte la zumba ke lason a course la busanta dom
0: a course do kalang a course do la ke ene ke la mane nili tum ni cap a course pp ni cap bangke nili tum detoxation na detox pehdi la la so bo subang pi nili tum he la ni cap alang tum pini sonang join po ni cap an bangke ok cholong lilo ok cholong nili tum protein pi jihada protein shake isi do la so protein shake nili tum hadak pi po la so penang ke 5 hours pi si an cholong ji ghonta pho pi si an cholong ji লাকে মানে নিলি তুম লাকে ডাইট কন্ট্রোল ভালো লা নিকে পং পং লা ডিটক্সিফিকেশন লা সোকে ক্লেম কো আনস আ রিজাল্ট কে ক্লাং মা লা সো ফিসি নিলি তুম লাঙি ওয়েট লাঙি নিলি তো আ ওয়েট লাঙি আ ওয়েট লাং দে পা হাইট লাঙি আ হাইট লাং দে পা নাকে ক্যালোরিজ ইলি তুম লা স্কিন ফ্যাটস পু দো দো তুম লে লা ফাক অক লং লে ফাক রং পেন লা থু লো সো পড়ে লা সো স্কিন ফ্যাটস নি তুম লং আ মিশন দো হেলা সো বস্তু লা ওয়েট পেন সি লাং পো আ ওয়েট পেন লাং পো আ হাইট পেন লাং পো আ আরটা পেন লাং পো লা সো টেং সেন কে নি তুম লাং পো লা দাক নাং ক্লাং এ জি তো ওয়ে কোন সি কে চোমা ক্যালোরিজ কোন সি তো ওয়ে আজো কে চোমা কে চোচে মা লা হাই তা ক্লাং এ জি লা সো টেং পেন সেন কে নি তুম লাং তো হান নাং রি ওয়ে জং সে ফোকে পো সামে নাং লি লা না ওয়েট চপা সুন নাং লাং লা আন পেন লা আন সি চু নাই পো সামে নি তুম লা সি লা সো ট্রেনিং দো নি তো হান নাং তয়া ট্রেনিং হে আ চিকলো নিউন থম পেন তাই সি আ ট্রেনিং নাং তয় তয় গুহাটি না সন বেথে সি নি তুম দাম দাম হা ডাক পেন সি নাং থান দন লো কো সন পেন সি কো সন পা চু নাই মা পা জু নাই মা ডাইট চাপ পি পি নি তুম হা ডাক নাং লো পতে লা সো ডাইট চাটা টেং পেন লাং থান পা সু দিপো লা নি কে পাং বং পেন লাং তো হান লাং ফং কে কো অন সি আ লাং তুম হান বডি লং কামে ক্লেম মা লা নি কে পাং বং সি লাং পনি লিতো না সো টেং পেন সি কে আকো নি তুম বাং আকো ডাইট পিথুপো সন্ন
1: তাংতে লা জুম্বা ডান্স কে এ অক এ প্রানা ফান মেসেন লা সি কো আন মে ল লা এ জুম্বা ডান্স ইলি কে কান পেন
0: মে ও কে কান হে দি মুনি তুম মই লা সো জুম্বা পেন মুনি তুম কো নাং কি পু তুম তা দো ও হো নাং কাং নেক চয় পি হাত বাং তা দো বা জুম্বা কে কান লক লক পো কালি এন্তলা দা জুম্বা পলে নিলি তুম কে কান লক পো তা কালি

কার্যুক থাকে থানা বাঙ্গিলি বন্তিটি মুক্তি কেবাংজি ফাইকুনিয়া চেক লোপেন জাগিরুদ আলঙ্কে কিম্বম টাটা সেমি কন্ডাক্টর আর প্রজেক্টে সাইক্লেম উন্প চিফ মিনিস্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সিপাতুমি দিল্লি ইসি কাছে টংলংলা সোয়ালাম থিপাচে তাক বনল চিফ মিনিস্টার কাপাচে তাক বন আটেং জাগিরুদ টাটা সেমি কন্ডাক্টর আর প্রজেক্ট আলং আর্নিবাং করুর প্লিরা লাখ নেপ কেপ কেপ আচিপস পেচন উন্প লাহাই আচিপস আফান কাপ্রেক আডেট আনাতকে জরাফান পনপু ইসিভেট কাছে টং আলং চিফ মিনিস্টার কানিং জি কেদামতাং নিংকান কেপ আলং স্টেট আলং পেনাং কাচিং থুর ঠেকলং লু নন কি আসাম কাচিং থুর কেচাটনায় স্টেট পুসি হক পন লু পুপার্নু পনসি লাসোয়াজক স্টেটকে পিরঠে আদাং আলং ইনভেস্টমেন্ট আফান কিঠে নাই আকেমাংসি জমান লোপু নিংজেলু সাউথ ইস্ট এশিয়া জার কান আসাম মতে নিহাং নিতুর পেন কে অংডুং পুথিমি আখিয়াদাত পনসি ইন্ডিয়া আডেট কাচিং থুর আলং আসাম ইসি কেঠে নাই আমহর জমান দুন পুপুতা ডক্টর শর্মা নিংজে স্টেট পেন ফাই সুরি থংকেব্রা সির কেব্রা ফারু প্লিরা ক্রিপ ফ স্কুল আফান দিহিনা নিংকান সুরি হিনিরাইন করা ট্রক করা ট্রক সি আফান আপ্রাং সি আভে গ্রান্ড ইন এইড পেছন পন্তাংল সমগ্র শিক্ষা আসামাহীন পেন হাওয়ার কোঅর্ডিনেটর আতুমফান লাসোয়া পুথাক আসনসন হুকুম আলু পেচাটাক পনল লাসোয়া হুকুমাতেং এপিডিসিএল আফান রিহিং আমি আনাম কাছে তুদু নাহিন সি আর ডি কাছে পি পন আফান হুকুম পি পনল কাদো কাবিয়া কেরা বাতাংকা পেন ফান কেপ কে স্কুল আলং কাপাং থির পন আসাই আলং কা খরস পন ভেগজি আফান আকেনাং সটপেদু পনল লাসন সি স্কুল আতুমফান বার পি বার্সো কাছে টি আহেম কে মেসেন আহেম কে জুন আলাংবার সাই রিগাচার সামাবার সাই তমন্তে প্রিন কাপাং থির হাই হুই আলাম থেকে ক্লেম পন আফান হুকুম বিপনল ইরুই পেন ইসিমা ইসি আর্নি কাপাং থির আর্নি বুকে হক পন আফান তা পিন খাত পনল পিনিগে কার্বিয়াংলং অটোনমাস কাউন্সিল কিসিং আর্নি নিংকান ট্রক্সি কেব্রা ফ আর্টা আলং আকেং কাম কাছে জর্ডুন কাউন্সিল ইন্ডিয়ান কনস্টিটিউশন সিক্স শেডুল আংকাং আর্লু ফারুক্রে সির কেব্রা ফ কেব্রা হিনি আনিংকান ওসিক নিফাইং করা গেথম আর্নি সি সেং পনতাংল লাসোয়া পুথাক পিনি কার্বিয়াংলং অটোনমাস কাউন্সিল পেন চিফ এক্সিকিউটিভ মেম্বার তুলিরাম রংহাং কার্বিয়ারাত আতুমফান নিং কংসামাকার দম পাজির পনল মেথাং পেন কাচারি পন জুতাং জুবাদাফুর কি মুলা পেন কাচিং থুরাফান কি সেং পন কাউন্সিল আজক পেন বুচিবারি মাতুম লংলিয়া জাকং লাপেন কেপ্লাং সেট আফুর কি মু আফান কেরাই কম পন আফান আকেমাং দুপনল ফারুক্রি সিরকেব্রা সিরকেপ কেব্রা ফ আনিংকান কার্বিয়াংলং অটোনমাস কাউন্সিল আফান আনসুসি জাকং হরাং পিপনল কার্বিয়াংলং লাপেন ওয়েস্ট কার্বিয়াংলং হাওয়ার বুচিবারি মাখে তুমফান কে দো আনাহিন কাপাচিং থুর লাপেন রাই কম পেট আকাই আফান লাসু কাউন্সিল আজক পেন আকেমাং বিপনল গভর্নর লক্ষ্মণ প্রসাদ আচার্য পেন সি এম রংহাং কাচারি পন ইংডেং ক্রিকেথম কার্বিয়াংলং অটোনমাস কাউন্সিল কমিটি আলং কাদমতারাং পিলা পেন হেডসিং রংফারা ফান এক্সিকিউটিভ মেম্বার আফাই আলং আমেন থাপনল লোকসেবা ভবন আর পেন কাপাচাটাক পন আলু কিডু আলং সরকার পেন কাংবাই পন আসং জা মুকুট মহন্ত আফান আমেন ইংথান পন সি দর্শিং রংহাং আমেন থাপনল কাপাচিনি পন আলামাবাংকি কাদমতারাং পিলা পেন হেডসিং রংফারা ফান এক্সিকিউটিভ মেম্বার আরপু বাকপন্ডে দাফি কার্বিয়াংলং অটোনমাস কাউন্সিল আলং এক্সিকিউটিভ মেম্বার আফাই কে বাংক্রি প্লিপেন বাংক্রি ট্রক আন বাদ টাংল পাতবিয়াজু পরফাই সির কেব্রা মিনিট নের কেব্রা প্লি কেব্রা হিনিয়া সেকেন্ড আলং অম্বুবাসী কাপাংচিং পন আফিজং পে কামাইখা আংহাব ইংকির চেকলু ওসিক নিফাইং গয়রা ট্রক আর্নি আদাবসি অম্বুবাসী কাপাংথি রসাই পেডু পন্ডেন আফি কার্ডম কার্ডি আফান মন্দির রাজার কানকে ইংপুপু আসাম স্টেট স্কুল এডুকেশন কাউন্সিল পেন পিনি আনারলু পরফাইক্রে সিয়াহুদ এইচ এস এল সি কম্পার্টমেন্টেল সুরিহিনিরাইং কয়রা ট্রক আসাতলাং আংথেক পচেথাং পনতাংলু হামফাং মিনিস্টার ডক্টর অনুজ পেগু সি সোশ্যাল মিডিয়া আজক পেন বাংসলাম থে পচেটাক পনলু বাংফু ফাইলাকা আসাই কাপিচুন পন পামিজি আফান তামিল তামুলপুর হাওয়ার আলং পিনি পেন নিথম আসাই দেং সি আরপু কিডো আসাই খিয়া তুমফান সে কে কি পিপন আসাই পাংচেং টাংলু লাপেন ফিফা ওয়ার্ল্ড কাপ ফুটবল কাপাটু কাচিপাতে পিনি আদা পরফাই ফোর আমিনিট থংকে পাহুত নিউ ইয়র্ক জার্সি স্টেডিয়াম আলং কাপিডো পন ইসি কাপাথু আলং নরওয়ে সেনেগেল আফান কেথম হিনি আ গোল পেন পেরেমলু লাসো আকে হাই পেন নরওয়ে তা নক আউট আংডেং আন আমেন পাতিনি দুনলু বিরতা পানসি কাংটা নিকলু

0: Laki akasmani Guwahati mahabahu. Adunthu ang deng dam iglonang cihucuput ang deng. Pini cihucuput ang deng along. Arjik senang kangura singnar lapen. Neri tumstab ojoy bora ang bong cihucuput alamjir. Pini ke karbiang long otanmas council. Kising arni. Kusi talon arjuponlo. Parukre sir kebra phokebra hini aningkan wo signifying kora ke thomarni kiseng pon bangsu foundation ri mate kiseng ani ke piniarni an ningkan troksi kebra pho along akeng kam chibidun tanglo bangsu puthak chu chiput alamjir arjik senang bangsu ang deng pini akashwani Guwahati mahabahu kar beng deng pen ke pachatak ponching ang deng
1: Most Council KAAC Foundation Day Katalona Putak Ferankia Kehai Kangura Singnar Lapen Hudbang Ajay Kumar Bora Atunga Chinki Chingwai Alamthi Arju Iglompo Tangte Arju Iksanang Alangitum Chiochipur Labang Salam Chir
2: Radio Karju Abang Putin Afan Nilining Aklong Pen Kar Dom Nang Paziriglo Karbi Akhe Afan Kirai Komji Afan Karbi Jutang Juat Kirai Komji Afan কার্বি লামেট কেরাই কমজি আফান ভারত সরকার আহিন পেন কার্বি আখে আফান অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল নাং পেগল কার্বি আংলং অটোনোমাস কাউন্সিল কপিয়া পটসি কেনাং সৎমা লাপেন কমান টু পেনসি কেলংমা লাহায়ালাম নাংকে থান জি আফান দিফু রংসপিয়াসর ফেরাংকে আকে হায় কাংবুরা সিংনার আফানসি চোফাইগল আলাংলি ননকে আকাশবাণী গুয়াহাটি স্টুডিও আলংসি চো ইং নিগল কার্ডম দে সিংনার সাংহ
3: কার্ডম
2: নালিফান নাংকার জুজি আফ্রাং সিয়ালাম থেকে লাপু হেলো কার্বি আখে আফান অটোনোমাস কাউন্সিল কপিয়া পৎসি কেনাংসত লাপেন কমান টু পেনসি কার্বি আখেইকে অটোনোমাস কাউন্সিল কেলং লাসুয়ালাম নাংথানিখা
3: নালিফান চোরেগল উসিক মতে জুন কথম আর নিলাকে নিঙ্কার আনিল আঠেকে ফারুক ক্রিসিল কেবরা কেবরাহিনি আনিকান বুসিক ইঙ্গরথম আর্নি হেনলো হালা সহুত ইউনাইটেড মিকিল হিলস ডিস্ট্রিক্ট অটোনমাস কাউন্সিল ননকে কার্বিয়াংলং অটোনমাস কাউন্সিল কি খি কে চেং সিয়ারনিল ভারত স্বাধীন লংডেট পেন নিকান ফ্লি ফো আফি ইংসামজিন কাছি সং পেন কার্বি উইকি মিয়ারি দেং কাউন্সিল কাচারি আরপু পেকপন্ন
2: ডাক ইসি আলাম দোলা কেচে সং আলাম দো কার্বি আখে তুমলা কার্বি লংরি কার্বি অটোনোমাস কাউন্সিল কেলং জাফান কোসং চি কেজে সং ডনিগল
3: মাসো কাচি সংকে আজিল ডিংক্লুই থ্রক্সি কেপ রফোয়ানি কান আফ্রাং আলাম জেথান দামলতে কার্বি আংলং অটোনোমাস কাউন্সিল চুম চুম হাল হাল আমুকা কালি আসন থেকলং জি রিচি কিপ ইসি লোকে থেক উইকিমি খে লংরি কাচিং হনা রিসো আতুম সোলাজং আলি আফানতে খে জুতাং আলি আফান পু নিং ইসি ক্লাইভেট চিংরিসি ব্রিটিশ ইন্ডিয়া কি খিয়া হুট পেন কার্বি আখে ফান

0: ডিস্ট্রিক্ট পিনাংজি পালাম আহুত পেন আহুত কেহাং পাদলু কার্বি সংজা পটু কামন্থি কাপাসারনি থেগাজক ব্রিটিশ ইন্ডিয়ামতে আর রেঙ্কেলক আর্নি কার্বি কেদু কাংলুম হাওয়ার আফান মিকিল হিলস ট্রেক এক্সক্লুডেড এরিয়া পার্সেল এক্সক্লুডেড এরিয়া হকসি কার্বি লংরি কেলংজি আফান হালাসু আহুত তোবার সেলামপনলু
1: দাক সিয়ালাম দথুইগ্লা কার্বি আংলং অটোনোমাস কাউন্সিল কেলংজি আফান কার্বি আখে আফান কে থান কে পারে লাপেন খে আফান কে জাদু নাবাং কম

0: दुथुइग्ला कार्बियांग अटोनमस काउंसिल केलंग जियाफान कार्बी आखेयाफान के थान के पारे लापेन खेयाफान के जादू नाबांग कमाडिग्लो नंथानिका
1: इंग्लोंग एखे कपाफिहुब कार्बी आखे आं फुनजिं थोदुनै पु मुंथिसि कार्बी हिलसेक अंकां कार्बी लोंरी के सेंग जियाफान पुरा संजातु फारु क्रिस्टल केब्रा फ्लिक केबानिकान फ्री इंकोरनेल केबानि মহিংদু জুয়া লং আসাম প্রোভিনা গভর্নর স্যার রোবার নি রিট কেবাং হুট পিনপুল আলু পাজি লুন্সি কার্বিয়াফান ডিস্ট্রিক্ট মাঙালাম পাজি নি দুল লাসংসি আসামা গভর্নর স্যার এন্ড্রু ক্লু ফারুক ক্রিস্টিল কেবরা ফ্লি কেবরা থমেন কান দেনা রং মাতে দেনগাওয়া লং কেবাং হুটা সংজা পুয়াটুম আদুন থু পিনপুল আলু পাজি লুন থুসি কার্বিয়া খেয়া কি সুং লাপেন কে মাঙালাম পাচি নি দুথুলু লাসোয়াতেং ব্রিটিশ আবেং কেলক আরিদেং কার্বি হামফাং চকাম লাপেন রাচারিয়া জাকং কাচিক্লাং লং জিয়াফান সংজা তুম ইসি তোবার কিমিরি থুলো স্যামসং সিং তি ফান কংচুন বাং লাপেন সার সিং তেরন লাংকুং হাবিয়া ফান মেফু আর পু পেক্সি ভারত স্বাধীন লং জি ডক ডক হুট ফারুক ক্রিসিল কেবরা ফোকেবরা থ্রক আনিকান কার্বিয়া দরবার সেংল কার্বিয়া দরবার পেন কার্বিয়াং লং কাপালং জিয়াফান সংজা তুম এক্লাইভেট দোষী মিকির হিল স্ট্রেক আংকাং কার্বি লংরি কেসেং জাপান ইংসাম জিন পেন চেসং ঠুল
0: দা ইসিয়ালাম দুথইগলা কার্বিয়া দরবার কেসেং পন আকে হে তুমা মালা
1: লা কার্বিয়া দরবার কেসেং চেং আম কেসেং কে তমনে কি থুরমি লুকে থেক আটু কার্বি লা হালা সুহুত কে ব্রিটিশ আহুত লহে ইয়ান্তাম বু হন্ধি ফারুক ক্রিসিল কেব্রাইন করা ট্রকাফি কার্বি তুমতা কিসুং চিহরি ফক দু লাসি লা চিহরি ফ্রক পেন ইসি আসার কুয়া রুম লঙ্কে বান্দি ফানসি স্যামসং সিং তি সংবি খরসিং তেরাং মুনিরাম লাংনি লাতুম চিংরুম সি লা কাউন্সিল কসন সি কাপিল মা আলাংতুম আংদেং আংদেং আংদেং চেসং পনল
0: লাসো ব্রিটিশ আফানসি লা কার্বি লংরি নাং জি পুসি কেহাং দুলো বুদি
1: কালাংলো কালাংলো
0: কার্বি আদর বারা হিন পেনসি চুহাং দুলো
1: কালাংলো
0: তেলাসো কার্বি লংরি এদি কার্বি ইয়াং দি লা কিনে লা বাউন্ডারি এবং কমান তু সি লা কিম পনিগলো
1: লা কিম লংরি কি কিম আফুল কিমো লাংদাম বলতে আপন কি মেহুট কাউন্সিল কে সেং আফুল কিমু কাছে থানলং লতা ইসি কেমিসান আপর লাসোপর কেমি আতেং ফারুক ক্রিসিল কেব্রা ফুকেব্রা ইসিয়ানিকান লোকসভা লং ডিস্ট্রিক্ট কেমি কেসেং জাফান বিল চেপরাই পন লোলাপেন মান পেং কেথি ইন্ডিয়া প্রেসিডেন্ট রাজেন্দ্র প্রসাদ পেনসি ইন্ডিয়া কাচারি আর রোনালু আলং কেদু সিক সিডুল আজ কং আতেং মিকিল ইউনাইটেড মিকিল আপেন নর কাচার হিলস ডিস্ট্রিক্ট কাসনসি জিয়াফান তোয়ার ঠুপন লো কনস্টিটুয়েন্সি এসেম্বলি আর লো কেদু বডলৈ সাব কমিটি আলং লংরিয়া হয় আদুই কেজং আটেং ভারত সরকার আসাম সরকার লাপেন ইংলং আখে আসংজাতুম মিকিল হিলস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল আহয় কিবি থাং আলাম আবিলুপু নাকাংলং শিবসাগর ডিস্ট্রিক্ট নন গোলাঘাট নগাঁও ডিস্ট্রিক্ট নন হুজাই লাপেন খাসি হিলস লাপেন জন্তিয়া হিলস নন রিভয় ডিস্ট্রিক্ট হালাসুহুত খাসি লাপেন জন্তিয়া হিলস কে আসাম আর লুসি
0: হালাসুহুত কে আসাম ক্যাপিটাল কে শিলং মাতি
1: কালাং কালাং আসুহুসি দু লাসি হালাসুহুত ইসি কাল বিতুম কে দু ইংলং খে তুম কে দু আখে ফান পাংথেক্সি এক্সক্লুডেড এরিয়া লাপেন পার্সিয়াল এক্সক্লুডেড এরিয়া আংকাং কালবি কে দু আরং আতিম পারলুসি আহয় আদুই সিমেন্ট আনুজ পিলাল মখাতা ইপনু
0: ও
1: ব্রিটিশি এপনলা পিলারটা কাউন্সিল পেন ঠেকদামলং বনটা কালবিয়াংলং তরমাস কাউন্সিল আসার কুয়া রুম আলং কেদু আহয় নু জগ মাটি পিলাল মুখা আবি কাবি অরলাং নু তুম কাফালাং নু এরা জগ আঝাক আর নু জগ মাটি পিলাল আবি তাং কাউন্সিল তুম চেরাই বম
0: তেনালি নাংথানি গলো যে কেনে কেচেং চেং আহুত কে ইউনাইটেড মিকির হিলস and the North Kachar Hills district pusi district amen kigir koman tu pensi karbianglong amen kelong iglo
1: karbianglong amen kelong ke
0: afrang ke North Kachar pen karbianglong ki sivet
1: district
0: district mate di la North Kachar koman tu si ke preklo ba preklo karbianglong pen mane kimikir hills pen
1: la solang du ke hang ateng jate apor ateng আপর আতেং লংদামসি আপর আপর পেন আপর লাপেন ডিস্ট্রিক্ট হিনি আরাত আনিং কেহাং পেন

0: คริสิลเกปละทรอกซิเก1970นิกันยูไนเต็ดมิกิลละเป็นนอร์คาเชลฮิลล์ผ่านดิสทริกฮินีทักซีมิกิลฮิลส์ละเป็นนอร์คาเชลฮิลส์ดิสทริกฮินีปินจงทุลุ
1: อันตรายละกับอเมนาบังเอกาบียงลงอเมนาเมนกุมันตุลกิลง
0: ละพุทธอดกวอลเมนนูติฟิเคชันละค่าทีเอดีออบลิกอาร์ออบลิก115 oblique 74 oblique 47 nipai greply parukrisil kebra troxi kebra trok ankan ateng mikil hill district council pen kalbianglong district council pusi amen chelal ponthulu la sonsi council phan ajakong pathi thusi parliament along kachi parayateng parukrisil kebra puthulo parukrisil kebra troxil kebra trok mate 1996 ankan kalbianglong district council penKalbianglong Tonwas Council KADC pen KAAC CLRC Bangphu mate member atuma menta MDC pen MEC pusi CLR ponthulu lake isia
1: apurkimo sukti sukti apilobodi
0: aw lake sarkar lake SEC KSA DSU KNCA
1: lapen asam sarkar
0: angbong Parukrisil kebra Troxil kebra pho aru isier niLamdon kache tokateng bensi kalbianglong ta chelal lo
1: kecheng cheng ahot ke karbianglong phan kuipia department se kipi eklo
0: kecheng si hutke kadu kawe ke asit ke ba anghoy ke krihini ve
1: krihini ve
0: krihini ke nominated election pensi
1: labang member labang lo
0: kalang lo krihini ve inkela bangphri bangge government nominated lo
1: kalang lo
0: bangrum pen si lakri tro ক্রিটক পেন হলা সুকে ইএম দা বাহিনী বে
1: হলা সুকে মানে কনসিস্টেন্সি মানে ক্রিহিনী বেত মা
0: ক্রিহিনী ভ্যালু হলা ক্রিহিনী বেছিলা জাসে মেদে এগ্রিকালচার হ এগ্রিকালচার প্রিন্সিপি লয় পেন এডুকেশন হলা প্রাইমারি এডুকেশন হলা হলা হাই লা পেন লা সয়েল কনজারভেশন লা হাই পিলো লা সিরিকালচার লা হাই পেন সিপাং চেং লা হলা সুকে
1: কেলা সফি কেনে অহম সরকার পেন লা মাও ক্লেম দে রাফি 30 ডিপার্টমেন্ট মাঝে মাঝে রাখে লং
0: কালাং লো 30
1: লাসো ডিপার্টমেন্ট মখা নাংলি থানিকা
0: লাকাচি সং এলসেট প্রুংসে রাফি ফারুকৃসিল কেবরা ছসিল কেবরা ফ জাংমি সিয়ালনি জে টক ঠুলা লসো টেং পেন কালবিয়াং লং আফান আজা কং পাঠি দিলু লাগে সাইকাম থংকে মাতে 30 ডিপার্টমেন্ট পেন আফ্রাং পেন আফি পাংরুম ঠুলো হে পাংরুম থিসি এগ্রিকালচার এডুকেশন ভেটেরিনারি লাপেন হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ফ্লাড কন্ট্রোল লাপেন ওয়েট এন্ড মেজার লা এক্সাইজ ট্রান্সপোর্ট পেন ট্যাক্সেশন আন্দা পু লাংদামতে ফারুকৃসিল কেবরা থ্রক্সিল কেবরা ফ লা এমইউ তেং কাজে তবলতে নন আন্দা ডিপার্টমেন্ট যাহাকে ইমপ্লিমেন্ট মেলা la deng pami mela la punon la tax la excise deng implement pami mela transport implement pami mela la MOU te
1: te nali phrang nang thaniklo de 1952 anikan pen karbi autonomous council kelong ilo di
0: kala
1: angela indian constitution ke man 1952 si implement mati di
0: kalang lo
1: adopt কেম লাবদি লাসো পিসি কারবিয়াংলং এ মানে ডিস্ট্রিক্ট কাউন্সিল কেলং ইগলো লাসো আফি কমান্টুসি ইলেকশন কে পামান ইগলো
0: লা ইলেকশন কে লা ইন্ডিয়া পেন জেনারেল ইলেকশন ফারুক ক্রিসিল কেবরা ফকেবরা হেনি 1952 লা ইলেকশন মানে কেলি কে দোরা পেল
1: দোরা পেল মানে এমএলএ এমডিসি এন্ড এমপি এবং বাট মানে
0: দোরা পেল ও
1: দোরা পেল
0: দোরা পেল আলা সো কি থুর চেং MDC তুমদুল MDC পুলো হেলা সুট কে মেম্বার অফ ডিস্ট্রিক্ট কাউন্সিল
1: হেলা সুট অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল কে ক্লেম পনা বাং ফো তুম কমা মাইগলো
0: কে চেংসি
1: লা এম কমা মাইগলো সি কে মানিগলো
0: কে চেংসি কে MDC পুলো হে আলাং তুম ফারুর ক্রিসিল কেবরা ফকে ব্রাইনি এলা ইন্ডিপেন্ডেন্ট কে লং পেন নিকান ফ্লি ফো ফিল ইউ
1: কলাং
0: লা তুম কি থুরচেং তুম কে আমেন ল পুইনো খরসিং তেরাং আলং লিহিলো সিএম কে চুচেংলো লাদুনথু সই সই তেরাং হারসিং তি নিহাং রংফার লংসিং তিসু মুনিরাম লাংনি লাংতুকিং তি সারসিং তেরন লাংকুং হাবি নিহাং তকবি রাইডাং তেরন লাপেন হন্দর মিলিক কেচেং সি নমিনেটেড মেম্বার

0: আতুম বাংফ্লি লাগে হরিমল বরা খয়াম্বে রেংমা কলম সিং বর্মন লাপেন জনার্ধন পাঠক আতুমিল লা বাং কৃহিনিয়াং বং ইএম বাহিনী বে হালা সহুত ছয় ছয় তেরাং পেন হারসিং তি হালা সহুত
1: হালা সহুত কে ইং হয় তা কৃহিনী অঞ্চল বেদি কৃহিনী বে আসু আফি নন লা ইংকয়রাস থেরক লবদি ইংকয়রা থেরকে কমান তুবেন সিং করা থেরক আং হয় কে পামান ইগল
0: ইংকয়রা থ্রকে লাগে লা আপর পেন আপর কাউন্সিল ফান্দা আজা কং পিয়াসন ল ডিস্ট্রিক্ট লাগে ফারুক ক্রিসিল কেবরা থ্রকসি কেব আনিকান লা মিকির হিলস পেন লা নরকাচাই হিল লা কাছে ফ্লাগ আহুচি ইংকরা থ্রক আসাই কাপ মানে ডিপার্টমেন্ট গেগে পিল আসিদ লহে আসিদ এম সি আং হয় কাপি অং ল
1: আতে নীলি চিনি আতেং পেন গেলা পুহেল লা কার্বিয়া অটোনোমাস কাউন্সিল চারি জিয়া ফান সেন্ট্রেল গভর্নমেন্ট লাপেন স্টেট গভর্নমেন্ট পেনসিলা তাঙ্কা কেবাং
0: গালা
1: আনতে লাসু আতাঙ্কা কোয়ান আন নাং চিনি গেমা
0: জংসি লাংদাম পুলোতে সিক সিডুল আতেং যেটু মিথাং সোলা জং চারি জিয়া ফান কাউন্সিল কে মিডুয়া আঠর কে দেও রিভিনিউ সোর্স কে দেও জাস্ট এ মেট আ রিভিনিউ কে আমি দু কে ফরেস্ট পেন ফরেস্ট ল্যান্ড রিভিনিউ লাপেন ট্যাক্সেশন লা হিথি লা হাই পেন সিকে বাং সিতা সুপ্রিম কোর্ট পেন থেংপি পিলং লিপু থেংপি আ লিস ইনকিল চেক আমার নন মিদু কে লং কমসম আসি লা কাউন্সিল কাচারি জি ফান কাউন্সিল টু বিদিরি লহে 200 crore লাই রয়্যালটি লা ল্যান্ড রিভিনিউ লাই পেন মার্কেট সেট লা 200 crore আন টার্গেট এন লহে লা 200 crore পেন সি কার্বিয়াং লং পাচিং থুর জি ফান লাই বড়ি বম্বল লাপেন লা গ্রান দো লা সেন্ট্রেল গভর্নমেন্ট আসাম গভর্নমেন্ট লাই স্পেশাল প্যাকেজ লাই পেন সি কাউন্সিল চারি বম্বল
1: আনতে নন নালি নাঙে থান আতেং পেন কে মানে লা মিডু মানে রিভিনিউ আবাং মানে লা আন আবি কার্বিয়াং লো লাস্ট অফ মিডু কে পা অং জিয়া ফান কার্বিয়া খে তুম কুপি লগে ক্লেম নাই
0: লাকে লা কার্বিয়াং কার্বিয়াং লং লাপেন ওয়েস্ট কার্বিয়াং লং লং লাং রয় লাং জেং দু পিক লাহাই লাং রয় লাং জেং দু পিক পেন লাং রামসি কার্বিয়াং লং তোরমাস কাউন্সিল কাচারি তুম লা কোসন সি মে কে এন জি মা হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট লা হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট পেন নন ডেং বম্ল ওয়েস্ট কার্বিয়াং লং দা ডেং বম্ল উ ইস্ট না থুতা ক্লেম বম্ল লাহাই পেনসি মিডু কাপি অং জাপান ক্লেম বম্ল লাপেন যাক হিথি লাহাই সার্ভে পেনল ট্রেডিং লাইসেন্স লা দু মা আবে লাহাই কেলাং পাংথেক পেন্দা ক্লেম বম্ল লাপেন রিভিনিউ লা ল্যান্ড রিভিনিউ লংলে আমিনু লাহাই পেন্দা কাপি লং ই ফানসি নন কাউন্সিল তুম বড়ি বম
1: লা কিনে সাই কি টিকি আনাতা কার্বিয়া খে তুম পাফ্রাং নাই মা
0: নন কে পাফ্রাং চেলো আফ্রাং কে ইংলং রিদ অঞ্চ ইংলং রিদ কে লাখে ইন্টার ক্রপ হাদাক নেম্পু দা দোলো হানসেরং দা দোলো হেন দা দোলো বংহম তা দোলো
1: সক
0: তা দোলো নক তা দোলো মাইলু তা দোলো আমার আশক আশকের অপর গে সক ওদের তু নাসি আনা চুপাদু ইংলং রিদ কাইফু পি নাংলা থেং পি নাংলাং মে কাই নাংলাং আর হি নাংলাং আন্তা মো আশকের হোক আবিদাত ইন্টার ক্রপ পিনা
1: নাসি
0: নন ননে জুম কন্ট্রোল লাংদাম পেন ইংলং আরিত কে পান লা ফরেস্ট তুম কে লাং পাংচিং পেন নন কে লা জুম আলার সাইকেটিক কে আলার কে আর ফেক সিয়াটি কিলো আর ফেক টি কিলো চিন্থং না থুজা সমেত জাংফং পারক লাইতা ইলো পারক জাংফং টি কিলো
1: রাবার টা ক্লেম লো রাবার
0: রাবার টা ক্লেম লো দেওয়াক টা ক্লেম লো লাপেন লা পারক জাংফং লাপেন লাহা লাহাই তা টি কিলো লাপেন হানসু তা আর চিল
1: হানসু
0: পেন নন উবি কি মি তু বিহা বেপাল আ হিন তা সুনু লো বিহা বেপাল আ হিন সি সুনু লো লাপেন হুবু কে জ লং হং আ অকে জ লাহাই নন চিহুং লো লাসি লাগে চোকা মামু তা পাফ্রাং বম লো
1: লা কার্বি থয় কি দুয়া তুম কার্বিয়াং লং সি দুলো হেডি কার্বিয়াং লং কে ইংলং দা দু থয় যা দুমা রেডি তেলা থয় লং লে থয় রিট মুখা কি ক্লেম জিয়া ফান কার্বিয়া খে তুম নন লাভ বিজ্ঞান আহিন পেন হেডি কোশন চি ক্লেম নাই না নালি লা রেডিও কার্যু আনু আবাং ফুয়া ফান নাং নি থানিকা
0: নন কে লিতুম কার্বিয়াং লং আহি দি লং দাম লোতে

0: লাপানাপর কার্বি আংলং অটোনমাস কাউন্সিল ফাউন্ডেশন দিমাতে কি সেঙ্গার নিয়া পথাক কাংবুড়া সিংনার লাপেন অজয় বরা আংবং জেহুটি পুদালামজির আর্জলং থাংল লাকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু কার্বি আং কেবং মিডিয়াম ওয়েভ পেন মিটার ফারু প্লিরা ক্রি ইসিরা টবরা ফ কিলো হার্স পেন ফারু ট্রক সিরা ইংকরা সির কেব লাপেন মেগা হার্স পেন লে ফারু ইসিরা ইসিরা টবরা ট্রক হানল
1: দুমা কে এ অগে প্রাণ ফান হেনু পু আলান্থে দুমা আহমা লং কে টপ ইলিতুম কাদ্দ কবেতা থেকলং হুরল বন্ত মুনির তুম ননপু তা দুমা মং বম চোবম লাপেন দুমা সাইনি পেন হেনত সি চোবম লাং অক প্রাণ চেপে মেসেন জি পুলো তাংতে দুমা আসন আন পেন চেপা হেলু নাই জি দুমা কে মং কে চো লাপেন কাহেনত পেন ইং ফর এলাং জয় ইং হোয়ার লো এ হাম্বিয়া লং তা ক্যান্সার কে সু লং থে দুমা কে মং আমি হি দুমা কে মং মে আতুমা ফান কার উট পেন আজয় নে এ অক এ প্রাণ হেনো ইডাক জি লাসি হি থি কুলার মোটর কারি
0: পিনিগা পর্যক ইটাং লালাসি আকাশবাণী গুয়াহাটি মহাবাহু কার্বিং টেন পেনাল পাঁচিকাং তনিকলো পেনাবলে পুঠরা পরতেং পেন চেতং থেকলো নাং দুমি থাকমি কুরবাং থু

বড়ো লুণবারিম কেরট কেপার জু জামি গাংনে লং পেন কেজুৎসি প্রফুল্ল ব্রহ্মালাপেন আলাংলি রিসাং হৌ টুম পেন কেলুন আর জুক সেনা।

0: লাকে আকাশবাণী দেবু আদন্থু রংরবজামে গাংডেং লংপেন মারাত আপি ফান কেরাইকমা বুথাক ডক্টর এলিনা তেরাংপি লাপেন হুটবাং স্যামসন ইং টিয়া তুমাংবং চিউ চিপুত আর যুগসেনা
1: পিনি নিলে তুম আকাশবাণী দীপু আহিন পেন জীবাজন্তু কল্যাণ দিবাস মাতে মারাত মারেং আফান কাহন কাজিন সু আর্নি লাবাং সু আপুথাক চিংকি চেথান পঞ্জে ফান কেচুফা পন্দ লাসি নিলে তুম কচুফা পনতেং পেন আলাংলি লাকে ডক্টর আলিনা তেরাংপি ম্যানেজার ফিট মিক্সিং প্লান্ট এনুয়েল হাজবেন্ডারি এন্ড ভেটেনারি ডিপার্টমেন্ট এলংসি আলাংলি সাইক্লেমিং বম লাসিনি নাংলি ফান সুরি সুরি আকারডম নাংপাজির ইগলো
2: কার্ডম
1: টাংটেনি ইলিতুম পিনি জীবজন্তু কল্যাণ দিবাস আপুথাক মাতে মারাত মারেং আফান কাহন কাজিন সু আপুথাকলে চিংকি চেথান পনিক নাং লাসিকে চেংসি চেথান নামসি নাং জীবজন্তু কল্যাণ দিবাস মাতে মারাত মারেং কাহন কাজিন সো আরানি পি আপসি পিরঠে আদাং আলং কেপানং নাং কলো নাংলি এ রাত আফান ধান পাচি নি পন ইজিমা
2: আপ্রাংসি সুরে সুরে কার্ডম ননে ফং পাজে রেখল জীবজন্তু কল্যাণ দিবাস মাতে মারাত মারেং কাহন কাঞ্জিন সো আরানি পি আপসি কাতালন লাখে এনিমেল ওয়েলফেয়ার বোর্ড অফ ইন্ডিয়া এ ডাব্লু বিআই আতুমসি চিংওয়াই সিলা নিংক্রেং কেজুত লাপেন বার্লা কে চেং আর্নি সি লাসর্নি হক পনল লাপেন মারাত মারেং আপি আফান্তা মেসেন পু থেকলং সি লাসো আরানি পাঠিক পনল লাকে ওয়াসন পঞ্চমী পু আলং তুমলা ইসিয়া ক্যালেন্ডার লাং সিলা নিফো আর্নি কেচক দা বাপ বি কাচিং জক লাপেন ওটেক বসো ইতুম পু তামে ইংলিশ মানে স্প্রিং সিজন পু বার্লা কে চেং পর হচ্ছে কে হক ল পিপসি হক নাং কক মা পু আলাম থেপি গেল পু হেন আপ্রাং সি কে ইলি তুম রাত ফান কাপাচিনি জি লকে মারাত মারাং আপি আতুম ফান্তা ইতুম কাচেনেক কাজেরনেক দো ও আজয়নে সি লাসোয়ারনি কে কাংহন চেপাকলাং নাং জি পু
1: কালা
2: অ্যাওয়ারনেস প্রোগ্রাম বি পঞ্জি
1: কালা
2: লাতকে এনিমেল ওয়েলফেয়ার স্ট্যান্ডার্ড আর নাতেং বেনসি ইলি তুম রিম পনাং পো লাপেন মারাত মারেং আপি আফান কাপাং রেং কাচেনেক ডোপিক আজয়নে সি লাহাই কেখাম দুঞ্জি আবার সাই পাকলাং দু নাংজি মৈলি তুম চেথা নাং
1: কালাং
2: আলাং তুম তা বেসিক রাইট দু
1: কালাং আহক
2: লাপেন কে মারাত মারেং কাপাং রেং ইসি কর বা ইন্ডাস্ট্রি আসন নন কে আসুরি আসুরি সে কাপাং রেং মনি রাতুম
1: কালাং কালাং
2: আলাং তুম আলি আফান লাপেন ইসি লাহাই জব আবার সাই আফান লাসি লাসন আলং তা কাছেনেক কাবেদাজি আফান লাসি অনারেবল আকে হাই সুপ্রিম কোর্ট আতুমসি লাহাই লাখা এট সি লা মারাত মারেং আপি আতুম ফান্তা আসন আসন আর রাইট কি পিজি আফান সন ফ রাইট পাকলাং পনিগল মুনি তুম ফান সন থত সি আপ্রাং সি আর রাইট কে লাপু হেন মুপে নেলি পু বম আসন সি আপ্রাং সি আর রাইট কে লাতুম আফান কাং চির কেলাং ইট পেন লাপেন আসন আসন ভিটামিনস মিনারেলস লাহাই পাদুরে লং লে দে নাংজি পাজক ওয়ান নাং পোলা তুমফান সনি আকে জক ওয়ান আবাং গেলা পুহেন আলাং তুমফান ইটি তুমপাং রেং বম আহুত মারাত মারেং আপিয়া তুমফান কে থের কাপা ফেরে লাহাই তা আবে দে নাংজি
1: কালা
2: আকো সন্থম আলাম বাং গেলা পুহেন আরন পেন আফু কেসো আবুর আক্রাম আহুত ইলি তুম রাই দুন থেক নাংজি পুলোতে ইলিতুম কাপাং রেংটা মুনিত আতুম আফানটা ইসি ইনডাইরেক্টলি কেসো কাছি উনা সাই দোকক
1: টিটিলা
2: লাহাই কাপা বেদাজি আফান হালা তুম ভান্তা ইতুম কেসো পেন পাজগন থেক নাংজি সনপ্লি এলাম এলা পুহেন লা আলাং তুম আফান লা কেসো কেসো লাপেন কে আলাং তুম আফান লা কেসো কাপাবির ডেট জি আফান ইতুম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তুম ভ্যাকসিনেশন প্রোগ্রাম হাই হুই কে এন দো ও ইতুম পুইজি ভ্যাকসিনেশন পুলোতে পিল পুজি ইতুম লা নন আলম ইতুম লা লংহং আবুর টংহ বু আবুর

0: polonang ni tang tu itum che than nam tu senang marat mareng pen ilitum angbong kidu kithak angdeng lapusonta e kachiprek lapuson a ota du lapuson do mani
1: duna kok lo la ke athema munira tum ke munit tum ta pu ette marat mareng angbong pen akire nay tum lo
0: kala
1: seta marat mareng pipo sila tum han punang kok ma ke ilitum munit pu chi punang kok ke itum ge arona dur lai kachinia joksi ইলি তুমভান কে লাতুম বেং কাছে প্রেক দো কলো লাতুম বাং কে বার পি বার সো চিঠি ঠেক থে হা চিঠে কে জুট আন বা হা ইলি আলাং তো হান কে বি আন এহে মাছে বি আন কে লাতুম কে আ আন দা চিরি ঠেক ও লং লে লো আথে মা লং লে তা দূরে তাং লো নন মাত কে কার ব্যাং লং কে লাপেন কে আবার পি বার সো তা আলাং তুম কে চিঠি ঠেক থে জয়নে লাতুম ফানকে ইতুম নন মালম সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বেন আলং তুম ফান কাপাং রে আবিদি ক্রেম নাং কপ লাপেন কে আলং তুম ফান ইলিতুম মোপেন কাছে থান সনসি সন ফো আলং আ আন লাপেন আলং তুমা হালা কা ওরা নিয়ম আন্ত আলং তুম হানকে ইতুমা ফানসি নাং চলাং প্রং লো
0: কালা কালা আহ মি পিগলনি তাংতে নি আদন থু জেথান নাম থু সেনা ইলে তুম কাচো পাং রেং আমারাত লাপেন ইং নাম আমারাত আংবং তামে লাসন কে দু কে থাক লাপসন অটা দূর কাচে প্রেক লাপেন কে চু কি জুন লাসন কাচে প্রেক তামে দো সে তামে পেনাং আতুমকে কাচিনি নে লাপসন তা দোলা তাংতে লাসপু থাক তামে নাংলি থান পঞ্জি মানি
1: ইং নাম আমারাত পুলতে লাতুম ফানকে নো নামাতকে ইলিতুম কিছু কিজুন আহেম লাহাই আবাংকে রিপি জকলন আথে মা লাতুম হানকে হু আর নাম কে ঠিক পি আতেং সি বাং লাসো পি সি চোনাং জি মা কোসন সি তোমন আর উই পেন চিপা জক নেই মা বাং আবিদি কে লং টাং লো হালাতুম বাংকে আবিদি কে দোটাং লো
0: কালাং কালাং
1: সেটা মে ইলিতুম কাচোপাং রেং আমারাত মারেং তুমকে লাতুম কে নিংকান সুরি পেন মুনি রা লং সি নাং দুন বোম লপত লাতুম হান কা ওরা নাং জি কে ইলি তোমারি দেং লং সি দকক ল আ আন পেন চেং লক আলাং তুম আবু রা ক্রেম আলং পেন স্টামে ইলি তুম লে পাজক দুন দে তে পাজক দুন বাং আবেল
0: মে পি গালাম ল তাং তে নি আদুন থু জে থানাম সিনাং ই তুম লাং দাম পুলতে নন বাং কে ইং নাম আমারাত পুনো ইলি তুম কাচু পাং রেং আমারাত পুনো লাতুম আপান নো লাংদাম পোলোতে ইলে তুম কার্বিয়াং লং আংকাংকে সেফটি অবেদাত আসন সিলে তুম থেকল মতে এ কেরাই কম লাসন আবেদাসি আসন সি থেকল মানে এ কাছিনে কাহলু পেনচেং ল কমানে তুমকে হে কি চোডেত লা বসন্তা দু লাসি লাসং বং ইলে তুম কাছ পাং রেং আমারাত লা পেং নাম আমারাত আফান কসনা বিদি পেনসি তুম কেরাই কম পন থেকপ লাসো পুঠাক তামি নাংলি রাত আফান থান পন জিমানি
1: তলাসো কার জু আথে কে জুপে পে গালাবল আপ্রাংসি নেলি পুজি মারাত মারেং জন্তু ইলি তুম কাছপাং রেং মারাত মারেং আতুম ফান কোসন সে ইলি তুম কে রাই কম জিমা
0: কালা
1: আথে মা লাতুম গে কাই কে তা ইলি তুম আদং সি কে দো
0: কালা
1: লাসি লাতুম ফান কে রাই কম জি পুলোতে আপ্রাং সি কে আলাং তুম ফান ইলি তুম কেসো পেন পা জক হেন লাসি কেসো পেন কাপা জক ই পুলোতে ভ্যাকসিনেশন আবে হেরে কে আচাত আবেল লাসি ভ্যাকসিনেশন আসন আসন নন ইতুম লাদাখ ডিস্ট্রিক আলং দোপিক নন সন প্লি আকেসো ফান নন আমার ফ্রি পেন ভ্যাকসিনেশন পিবম আকে জয় পেন লাসি রাত আতুম ফানে মালম সো ফি মো পাচিনি ইকপ লাপেন কে নন ইলি তুম লা হাবিত মারাত মারেং আতুম আফান কে ইলি তুম কোসন সিকে রায় থেকজি মা কে ইলি তুম নন আমাতা থেক লং ল যে পিয়া জয়নে সি নন ইলি তুম কে দু আদি মাক লং লং লে লাং তুম নাং কে বার পাক মাপু ইলি তুম নন হেডলাং কার্জু লং সেটা মে ইতুম লে আলাং তুম আহে মারিত প্রিপি এট ল পুলতে আলাং তুম কে কে দু গাথাই আবি জয়নে সি ইলি তুম আহে মারিত আনাত বাং নাং পাংনু রং
0: আহক বে গালাম
1: লাসি ইতুম লাসোয়া দিবাস কাপাতি জীব জন্তু কল্যাণ দিবাস আথে পি তা ইসন ইম্পর্টেন্ট আলাম দোদাক আথে পি লাই লা হাবিত কে দো আমারান মারেং আপিয়া তুম হান্তা রায় কম নাং জি
0: কালাং কালাং
1: লাতুম কে দো আদি মাকলং ইতুম ফালাং নো পিনাং নে alang tumphan hadak pachidolong nangji lason si mo mo anta

0: ajat ake so pen pusita me marat mareng apian pajoki pulote so det apike ilitum ingthurune athema ilitum ke karbiang long ke munir aphana son ke ake the hospital avelang marat mareng kan ke lasi so se akosi ilitum ko son si kapajoki ma la pulote mo pen ilitum ga chethan adima klong ake me pek wek nangji kai ke ta pangthir et nangji alang tumhan ki sung ba phope de nangji athema kajirnek lapen kapasik sak o a marat mareng a pietum ke aningge oi dolatum ta munirason
1: o
0: pola tumta ithe pi pede ji
1: kala
0: ba latumta a por pen chulang nang pi pede ji
1: kala
0: wo sitame pado sojo a royalong kai ke mat lahai vorega pido o pulote pati pa me medeji
1: kalang kalang
0: asuta mo eji
1: kalang aho
0: lasi ilitum latumphan aprang si ke kelangji pulote adima klong thik pinang po vaccination apor pen pinang po aroita adim lang pa me sikim nengji thema ilitum ke kaita e longhong aphan pulote ha phuber long si tum aroi kim pidam dam
1: kalang
0: lasi latumphan ta arni tur klong tomon but phoi adim se lang tumha adim kim pinang ji lapen ke apor pen lang ke me pinang ji ili tum ge isi lang bang ke itum pi o edera joine si latum la ani ke so hota chicha kon edera ti
1: kalang kalang
0: la si lang hai hota ke me lang pinang ji un te ring lang se pinang ji uber wore lang lang chibu lai ke pinang ne lapen ajut si ke alang atum phan ili tum la non malom ke arnita so pik pik apot la tumphan unte ati binda ili tumpi nang ji
1: kalang kalang me pik kalam lani tang de la solong ni liputhot nang liphan nangkar jujun mate chingki sinang ili tum penang rong rup along ki du akar bi atum ke avur ke wanglo polote pine kemar ju tu la pusan theklong পতমবা পিনে অকরিং নু সিলা পসন আন চুচিরে এমলা পসন থেকলং পুলোতং রে কপিনে হানসে রং আলাং কি তুং পেনটা এ মে পপুলেশন তুং ক্রুক বা কমানি কে লাইলি তুম কা সনসে পন সন হর আক্লেং তুং ক্রুক লা পসন তা কা পিনচং পন দুদু তং দে লা সপুঠাক নং লি কি মে সেনাং থেক পুতং নং লি পুদাম জি মা মাতেল হেনো পবাং সি নং লি পুদাম জি
0: লাহাই কে সাইন্টিফিক আপ্রুভ আভেলাং
1: কলাং
0: লাহাই গে মাজোকটা রিসার্চ ক্লেম ক্লেলাং বন সেটামে হা ইফি ফুয়া দিন পেন এই তুমান নাকে থান দোক জয়নেছি কমানে ফানকে চেকক দেডল কমানে ফানে চেককে দেডল কাছে কক তুমান বাংকে লাগে লাং তুম বাংকে মে পু চেথান দেডল কাছে ককে তুমানকে হেন সেটামে নে আলাম থে সি পুজি পুকে লা বাংকে আবি দি কে উনে অং কে ক্লেম আকামল সাই যক যে পেন ক্লেম নাং ককল আথে মা রং অসরকে মারাত মারেন গালি আমে না ফান্তা এ দোয়াই দারু লং চে লং উনে লাসি মারাত মারেন আফান কে কোনা সি দোয়াই লং ইকপ আকোল এলি মুনিত তোমা সনসি মারাত মারেন ফার্মাসিস কেমিস কে ননামাত কে কার্বি আং লং এ দৌ এলাং ইং আর রেং সি থেকলং লাসো জয়নে সি মুনিত তুম আসাই কাবে অং সি কে ক্লেম মা পোসি নেলি মাথাল
1: কালাং তাংতে নাংলে হিন পেন লাবাং কে কেমে ও আফান কে কালি লাপু সি পুদাম জি মা
0: নীলি লাদা কে থাং তা পুজি আথাই আবে আথে মা মুনিত কে আসাই আবে অং পুলোতে জগজে পুলোতে কেমে জি ফান কে আজাত ক্লেম পো সেটা মে ডাক এসন আলাম দো মুনির আসন সি মু পেনেলি আপ্রাং সি লি তুমপু সন ফ সুপ্রিম কোর্ট লেকানিং জে লং
1: কালাং কালাং
0: কিচো কি জুন আলং লাপেন কাং ইট কাং চির পেন লাপেন মিনারেলস এন্ড নিউট্রেন্স লাপেন ভিটামিনস লাহাই পাদুরে রেদের নাং জি পুনেলি কানিং জে দো লাসি নিলি পুজি মিনারেলস পুলোতে ভিটামিনস পুলোতে কিছু কি উন এ ফানকে দাকে ইম্পর্টেন্ট পিক লাসি দাক ভিটামিন সি তা দং নাং কক লাসি ভিটামিন সি যদি ইলি তুম মারাত মারেং আপি হান পি দুন বম পুলোতে লাতুম তা কেসো ইং আর ওয়েং আসন গে দোজি লাসি লাহাই আকে থর হরমু তা হুদা দাক পাচোপন পুলোতে মেসেন পসিনেলি মাথাপন
1: মে পি গালাম লনি টাংতে নন হুটকে আবুর তামে প্রাপিক পিক আবুর কে লাগিল পটে থিলত তেতি আসিলা তং সিকট

0: সন্থম আলাম কে মোস্ট ইম্পর্টেন্ট ল লাকে ইলি তুম লা এগ্রিকালচার ইলি তুম কে এ কে সম হিডি কে ক্লেম আলং পসতামে লা আকেং হং প্লি চাইনং চেলং তা ইলি তুম কে কেনাং সট নন মাত কে মেশিন নাং ক্লাং তং ল সতামে দুক দে রা তুম কে নন মাত কে লহাই লং সি নন মাত তা আলাং তুম চিকি লাং লা চাইনং চেলং লং সি চিকি বম লাং লা সি লহাই তা ইসিয়া কে রাপ ল লাপেন আচুত সি কে নিলি পুজি নন ইলি তুম কাদো কাবিয়া তুম মাতকে লহাই সাকুরি পুসেতামে লং ভেটবে লহাই লাসি লাতুম ফান্তা ইসি বরেং আবার সাই লং পুসেতামে লা মারাত মারেং আপি তুম এ ফানে কে রাপ তো নন ব্রয়লার কাপাং রেং পুসেতামে মুনি তুম লাপুসি লং তুম ইসিয়া বরেং আবার সাই চেক লং ল এ বুটি পেন লেয়ার ফার্ম বন পুসেতামে লং হং আ ফার্ম পুসেতামে লাপেন গাখির ডেয়ারি প্রোডাকশন অলং পুসতামে ইসি এবার রেং আবার সাই আসনসি মুনি তুম ঠেক লং ল লাপেন লা লংলে কাবে তুম ফান্তামে লংলে কম হেক তুম লা মানে মানা হিডি চকলে মন এ তুম ফানসতামে লাহাই আপি গাপাং রেং বেন্তা ইসি ও রেং আবার সাই চেপা লং ঠে লাহাই চর চলাং পেন লাসি নেলি পুজি ইলি তুম হিসাব উন এ কো আন সে লং তুম এ তুম ফান একে রাপ মা মারান মারাং আপি
1: আহ বে গালাম মানে
0: লাপেন লা ইতুম আফান কে পাসুং বা ইতুম ফান লহাই লাতুমা মারাত মারাং আপি কাপাং রেং পেন কপিয়া ডি মেরিটস মা কপি মাগে দো পু বাঙে নিলি ঠেক লং লে খালি এসন ইতুম চেথান নাই দো লামাং গে কেসো আলাম বাং আথে মাই জাহা কা কেসো দো মো পেন ইলি পু বমাসন লা ব্রুসেলোসিস পুসেতামে এফ এম ডি পুসেতামে লাপেন লা মিথানিং চামা কেসো কে কর কেসো পেন পুসেতামে লাপেন কে লা পক হিলং পুসেতামে লাহাই কে মুনিত পেন মারাত মারেং আপি তুম চি উন দে লাসে এলি তুম আবাং লাপেন চেপা জক ঠেক ঠে দে আসন তা ডোকক লাং আথে মা মুনিত তুম কাছি নি নে জয় নে পেন লাহেনো নেলি পুজি কে আকা প্রেগাসন কে নেলি পুঠাই আবেলো
1: কালা মেপি গলাম নানি নাংলি সনসুরিয়া সাই চিবিকক পেন পিনি লাদাক স্টুডিও লং কে বাং পট নিলি তুম নাংলি ফান চুরু পার পিগলো লাসি নাংলি কায় লং তামে কে ক্লেম কে দাম লং আন সে তামে ইথাক আর না মাতুমলে নাংলি ফান্তা হেমফু মোক্রাং পিরাসিন যা আহির জুমে কে ক্লেম কে দাম লং আন তামে নাং পাপি দুন থুলো না তাংতে আপরালাম দো কপট ইলি তুম চিংকি জে থানা বাঙ্কে পিনি লানলে ইংটন পন কগনা কার্ডম
0: কার্ডম
2: লাফন পর্ণ লিতুম রং রোবজা মে গ্যাং ডেং লং পেন মারাত মারে গাপি কেরাই কমা পুঠাক ডক্টর এলিনা তেরাং পি লাপেন স্যামসন ইংটিয়া তুমাং বং জিহু জিপুত আর জুই লং তাংলো লাকে আকাশবাণী দিবু আদন্থু পিনি আসারলামথে আর জুই থা আবে তে আলু ক্লাংচেন মাতে আবে সিপুতে আকে মেনাই লং থুলক লামথে কেমান আলু ক্লাংচেন আবলু কে সেকার কে আফান কে মে উলু লংথেক তে আলু কেসারসি কে মে মুচটলাং আথে কে লং লেদেট আমাতসি আলু ক্লাংচেন সি সেকার ক্লি এন্ডেটলু মুনিত আতু ভো গে হাঙ্গে পাশে উন থেকে আহুত পাচেলাই রম রম সি কানিং জে আলামথে লাসি সার পালামথে ল আবে তে আলু ক্লাংচেন মাতে আবে সিপুতে আকে মেনায় লং থুলক পিনি আসার লামথে কে লাপওয়ান ফেললো

0: हमारे देश में 10-12 साल के बच्चे भी निक्षय मित्र बनकर टीबी के खिलाफ लड़ाई को आगे बढ़ा रहे हैं।
1: जन-जन का रखे ध्यान, टीबी मुक्त भारत अभियान।
2: अधिक जानकारी के लिए नजदीकी आयुष्मान आरोग्य मंदिर जाएं। स्वास्थ्य एवं परिवार कल्याण मंत्रालय द्वारा जनहित में जारी।
3: भाई देव सकोरी पाई गोलू।
4: अरे वाह अभिनंदन। এতিয়া খুব শপিং।
3: নতুন মোবাইল জিন্স জ্যাকেট।
4: রবে খুন্তু স্যালারির আগতেই খরচ।
3: টোটালি কে লোন পোয়া যায় নো?
4: প্রথমে বাজেট বনাবলৈ শিক, তারপিছত খরচ কর।
3: কিন্তু বা
4: সা উপার্জনের এক অংশ খরাই বসাবি, কিন্তু পার্টি পড়া বাসিব নোয়ারিবি।
3: ও বাইদেউ পার্টি মুর বাজেট তুর।
4: আচ্ছা
5: আরবিআই এ কয়
6: সঠিক বিত্তীয় আচরণে আপনাক বসাই রাখে।
7: লাকি আকাশবাণী নিফু পিনিকে পিরঠে দাঙালং হেমেপি আরানি লবাংস আরানি পেনবা চিতন্দন সি লামজের আজামে কং দেঙালং প্রিসকার রং পিপি পেন কেটকালামথে ধনজয় রং পিপেন কেথানপন লামজের আর্জু সেনা লামজের আথে পিলাকে মুনিত কেলং নাংজি আরন আসন্থত সি হেমেপি কেলং নাংজি আরন্দু লবাংস লামজের আকাশবাণী ডিফু স্টেশন আলং পেন কেরত কেপাচিতাক চেং আলামজের রিল তাংতে আর জুকসেনা
8: পোর্টিমিয়া লমুনিত মুনোর আতুমাংবং কাইকেতা কাচিং হন কেলং নাংজি আরন নিং সিপেট পেন কেডো হেনল আবাং ফুটিন ফান্তা নিং গাং সাম কেপি কাডো কাবে লংতা মুনিত আতুম কেলং নাংজি আরন ইসিনাদল আর্তা সোপিন সো সো আরল ধরম লাপেন খে কেলাং পেন কালি বনতা মুনিত আঠেং পেনসি আবাং ফুটিন ফান্তা পাচিং বার ঠেক নাংজি টেবন সিতামে সোমিন্দার আলং পিনি আনি আন্তা পেনাং হেমিপিয়া টং ফানকে আচর চেবাই দেট পেন আফি লোটে লংরেট লং আই কিডুক লাপেন খে আলং কেপ্লাক আসনসি ডবম লং লাসে উইডোস রাইট আর হিউম্যান রাইটস মতে মুনিত কেলং নাংজি আরন আসন থৎসি হেমিপিয়া টুমটা কেলং নাংজি আরন দো লাপেন বাংসো কেলং নাংজি আরন কে আবাং ফুটি না হেমিপিয়া টুম আফানটা আখেনাং সরল লাসোজা কংকে পিয়ারথে আলং মুনিত টুম আফান পুথত আনিং পামাথা থসি হেমেপি কেলং নাংজি আরন লাপেন কাডো কাবে আমি রাতুম আসন থাকসি জক ওয়ান কেপিতা আখেনাং সরল আচর চেওয়াই দেট আফিসি হেমেপি প্লাংল কায় চুবচে রাপেট আবাং ফু কাছে ভয় জুইকে কো আনিং কেডুক লাপেন মেক্রি মেঘলাং পেন সোমিন্দার আলং কেডোদুন লাকে চেথেবাং সেং আসন লাসো কিসুং আংডেং আহুৎকে আলাংলি তুমাফান কাংহন পেন নিং কাপেরুং দু আখেনাং সত আঠেকে পেনাং আখে আলংকে আলাংলি তুমাফান কেলাং কাপাংখ্রে ওয়ে লাফুসন দাদ আলাংলি তুমাফান নিং কাপেরং দুঞ্জি কালিসি কাপ্রেক কাপাসুং নাসি আদুক পিরং লাফুটাদ লাসনা সাই মতে আনিং আংথিন কি ইক কেক্লেম কে হেমেপিয়া তুমাফান আনিং পেডুক থুরংল হেমেপিয়া তুমাফান মুনিত কেলং নাংজি আরো নাসন থৎসি আলাংলি তুমাফানটা আওয়ার সাই পিনাংজি প্রেক জামা খে লাপেন আদেট তিন আলংটা হেমেপি আফাইডো ইন্টারনেশনেল অর্গানাইজেশন মতে পিয়ারথেয়া ডাং সং আতুমা টেং পলোতে সোমিন্দার আলং কুটি কুটিয়া হেমি পিয়া ফাই দো পুসি লাখাদামল হেমতুন লাপেন অসমার কাছিলানা জিয়া ফান আকিসুং আর পু চিতং নাংল পেনাং হেমি পিয়া তুমকে মিঠাং কেরেং জিয়া ফান ভোরেং আওয়ার সাই কিখি বম আতুমটা দোলো বনটা কে অং দু আতুমকে ভোরেং আওয়ার সাই কাবেদেরা জব কিসুং চিতং নাংল আর নিবাং কে চুজিয়া ফান লাপেন আসমা রাতুমাফান কচলানা জি আফান কামাথা কেসুং পেপ্লাংলো লাসনসি কেচার্লি ভোরেং আওয়ার সাই কাবে কিডুক পিকা জব অক প্রাণা কিসো পেন কচেতং লাপেন খে লং রিয়ালং কেলাং রেট কেলাং আই হে হুই আপুথাক পেনটা ইসি হেমেপিয়া তুমাফান আনিং পিডুকলো কিডুক কাদুরে আজক পেন হেনলো পেন নাং হেমেপিয়া তুম কাই চবচি আলং আকিসুং কচেতং নাং লাপেন লাসো কিসুং হেনলো আলাংলি তুমাফান ইসি কেথেনাই আর পুলো আখি আর দাঁত পেন চেং লক কে অং দু আতুমকে আচর ফানহেল আনিং কাছে নেই আলংলি তুম থং আওয়ার সাই আবেসি মিঠাং আচর ফানসি কাই আর্জন দা নিং চেথেলো লাসন আনিং কাছে থে পিক আপর আহুদ আচর চেভয় জুইলতে হেমতুন আলং কিসুং চেতংসি কেমাথা বিদি জুটকক আসনসি পেপ্লাংলো লাসন আপর আহুদকে আলংলি তুম মিঠাং আলংলে মিঠাং হেমতুন লাপেন আসমা রাতুম আফান কাছিলানা জি আফান আকিসুং পেডোলো আঠেকে মেনমেন আচর চেবজু আফিকে আলাংলি তুম সাইকে ক্লেম কেদাম জি আফান আকাতর

0: heme pia tuma phan katalonani pache thanglo lasorni ke porthimia long abang puttin amunira tuma phanta heme pia tuma kisung ke boy putha puthot aning pache matha dam chulo achor kache waju ya joinesi heme pi plangnang lo po putha somindar angkang pia long aning pepli dam chulo lasi heme pia tuma phan asap natta langret lang ainang ni alangli tum sitame pier thia long ning arong pen ke dodunjia phansi aning hanglo kaiketa alangli tuma phan bidi sore ki pi kang hon kang jinso ke rap ke pajir ki une dera hu kirung dun ke long nang ji aron an ki pi kaching thura krong to war ke than dun lapen ason son rap dun wer pulote alangli tum kaiketa ke do ke thak aning sampo lapen ke rap tum sitame puthot alangli tum pen a hear jume long thura petpo lapuan si মুনিটা তুম কেলং নাইজি আরোনাসন থৎসি হেমে পি কেলং নাইজি আরোন দো পপুথা থি হেক পেন লামজির চিথানা মিক চল্লো
1: লপন পর্ণ লিতুম লামজির জামে গ্যাং দেয়ালো পিয়ঠে দাং হেমে পিয়ারানি লবং সরানি বেন বাচিতন নুন সি প্রেসকার অং পিপি পেন কে টকালাম থে পুথা ধনঞ্জয় রং পিপেন কে থান পন লামজির আর জুই লং টাংলো লবং সলামজির থে পিলা কে মুনিত কেলংনাংজি আরোনা সন্তত সি হেমিপি কেলংনাংজি আরোন্দ লাবংসলাম জেরা আকাশবাণী দীপু স্টেশন আলং পেন কেরত কেপচি তাকচেং আলাম জেরিল লাকে আকাশবাণী দীপু
2: মন কি বাত হে জন জন কি সভি কি কুছ অপনি সি সংঘর্ষো কে কুছ কিসসে কাহানি কুছ সফলতাও কি অনকহি বিরাসত কি उम्मीदें नए भारत की महीने के आखिरी रविवार का रहता है इंतजार मलयाचल के आंचल से विंध्याचल के आंगन तक ब्रह्मपुत्र के घाट से हिमालय के विस्तार तक होती है मन की बात प्रधानमंत्री के साथ तो सुनिए इस महीने 28 जून सुबह 11 बजे मन की बात आकाशवाणी दूरदर्शन के सभी चैनलों और प्रसार भारती के OTT प्लेटफॉर्म वेव्स पर इसके अतिरिक्त आकाशवाणी और दूरदर्शन के YouTube चैनल और प्रसार भारती के ऐप न्यूज ऑन एयर और OTT प्लेटफॉर्म वेव्स पर सजीव प्रसारण लाइव स्ट्रीमिंग के माध्यम से तो याद रखें रविवार 28 जून सुबह 11 बजे मन की बात
1: लाके आकाशवाणी टिपो अरुंधु पिनेलम जरा जमे गंगडेंगलों पेन NGO tungi klemnangji asai puthak aryanak NGO alongi klembangphu sarlongjon tera lapen hutbang funder teron atumangbong chiujiput arjuksena
3: aprangse radio karjorad anaphansame nilien pensuri suriningkang samakardom pajeriglo pinia jay mek chingki chethan ponji lakke NGO aphuthakle chingki chethan ponlanang lasi আংটন পেন কাছিনি জি আফান পুরা ইনুত NGO ক্লেমবাংফু আকেহাই সারলংজন তেরন আলাংলি কে আরানিয়াক NGO আলং সিনিয়র প্রজেক্ট অফিসার এগলো লাসিনন আলাংলি স্তামে কাচফা তেং পেনন দা আকাশবাণী দীপু আসাহেম স্টুডিও লো মাইক্রোফোন থেং নো সিদলো তাংতে একেহাই নালি ফান আফ্রাংসি রেডিও কার্যরাদ দো আনপেন লাপেন কে আকাশবাণী দীপু হিন বেন সামে সুরি সুরিয়া কার্ডম না পাজে রেগলো
4: কার্ডম লাপেন কে কারবিয়াং লং হাম ফাং সিয়ারান মন্তা নিলি সারলংজন তেরন হিন মন্তা কার্ডম না জি পি এগলো লাপেন কে অল ইন্ডিয়া রেডিও রুমহান্তা পিনি লাবাংসু আমাই লং চিংকি জথান যায় মেগলং নাং চপা পনপত ল্যাং হন্তা সুরি সুরিয়া কার্ডম
3: তাংতে একাই পিনি লিতুম চিংকি চেথান পঞ্জি আথেপি লাপেন গেনা লিতুম NGO মেন্স তামে নীলি থান বা চিনি পনল লাসে একাই পেনা আনারাদা তুম মাতে আতগানু কেদো আরাদা তুমকে NGO কাচিনি নেলাং লাপসন্ত দো লাসে একাই নালি ফান ইসি কাচনিং রি আলাম থেকে লাপুল NGO পুকে কুপিয়া ফান লাখাই নালি সলাং দো আরাদা ফান মাতে আতগানু কেদো লাপেন কে কাচিনি নিলাং আবাং ফুয় তুম ফান নালি থান বা চিনি পন একজিমা
4: নীলিমেন কে সারলং জন্তেরন বামু আলংলি কথা তেং নিলি আরণ্যক পুই সি আসং লং সে সাইক্লেম বোম আরণ্যক আসং লং নিলি ইট ইয়ার্স ল কামেক্লেম তং নিলি নন সিনিয়র প্রজেক্ট অফিসার আর পু পেনসি নিলি কামক্লেম বোম দেখ নন পামু অনাং দিয়ংকার জু NGO পাঠে কে কুপি মা NGO কে আরেঙ্গে লগলাম আরেঙ্গে লগলাম পেন পুলোতে নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন মানে সরকার সরকার পেন কচরাপ আবি আসং আর লিং লামবেন বুদাম লোতে আকিনবেন বুদাম লোতে নন প্রফিট অর্গানাইজেশন বুদাব নন প্রফিট মানে আলি কাছু এন ইয়ে সং বলো আলি কাছু এন ইয়ে সং বুদাম আঠে বাংকে কসন সি রং আসর তুমি কে রাবজিমা

0: hai hin si ye tum klem bom lo asi ngo po tum ke la sona sai si klem pon
1: choropar la khai nang li clardak pen ngo kupia phansi ke jong pon ma labang solam the nang li than paklar pon apot tangte ke hai me jong pen nili same than pon lo lapen ke nang li ta than pon thule thot lo la si nang li ke aranyak ngo long si klem bom pu tangte labang so ngo ke commentu lom pen si klem pang cheng pon lo lapen labang so ngo pen kupipia sai si কে ক্লেম পন লি তুম রিডিও কার্যার ফান থান পাচিনি পন ইজিম
0: চক নিলি থি হেক পেন লা আরণ্য কাপু থাক মাসাব সলাম জিরং খানিক পো কে চেং লা পেন নন আন হলো নিলি তুম আরণ্যক পুই তুম সং মেন কে আরণ্যক পু আথে কে লা কে সংস্কৃত অ্যাওয়ার্ড পুদাম লো বুটে আথে বাংকে আর্লিং পেন জং সি তুম লারপন লো বুটে আলাম লারপন লো বুটে ইংনাম আফান বা ইংনাম আফারমান বলো আরণ্যক পুটে এনকে নীলিতমা সং কে সেং চেং কে 1989 আসো কে সেং হুটকে কে সেং চেং ইসি ক্লাব আসু আসন ক্লাব আসু আসন সি সেং ল আসন সি মাসাব সাব রং রম স্কুল লম চরক তো আমাই লা বসি পা দুবম দিতি ল আমার আরনি সি নঞ্চা থান নাম বটে হলা গুহাটি হলা ডিপর বিল নাম তোমার জুলং পো ডিপর বিল কে ইসি রামসার ওয়েটল্যান্ড সাইট
1: কালান
0: লালো লাদাক এনক্রোচমেন্ট দু উলো এসিয়া পর কে আনিং হ্যাং লিং সে অক্টারি দাম দাঁড়ল আনিং হ্যাং লিং সে রিসোর্সেস এক্সট্রাক্ট দাঁড়ল
1: কালে
0: আমার লাসু হরমু ব্যাং ইতুম আরণ্যক ইতুম সিনিয়র তুমল এলাং ইতুম ঠেক দাম নং নো যে মানে লাপুসন নবতে ইতুম এনভাইরনমেন্ট ইকোলজিক্যাল মুখা হেন ডাক বুকল তাসে পিল ক্ল্যাম ন্যাং বলো ক্ল্যাম ন্যাং পোল লাস টেং বেন তুম পি আই এল ফাইল ল এন জি টি এফ হান লাস টেং বেন সে আফি কে হাই দাঁড়ল কেএসপি হাই দেট মাসে লাস পট পা জু পেনকে লাস ক্লাব ব্যাং আর ইন এন জিও নাচে মান লোক লাসনসি তুম পিনিয়ার নি নর্থ ইস্ট কাং কাপড়ে কাপড়ে কাদিম বা মুজে থানা টেং আসাম আর লুতাল মানাস পুনন তুম কার্বিয়াং লং পুনন লাপেনকে আপার আসাম পুনন বা লোয়ার আসাম পুনন কাপড়ে কাপড়ে কাদিম লং ইতুম পিনাঙ্গানা সাই ডেং পন লো কোসনসি ইতুম হেম কম হেমরাই টাঙ্কর টাংসাক ইতুম মারাত মারেং মুখা লাপেনকে কোসনসি এনকে রং সর মান চোকামবার সাই পিমা
1: মেপিক মেপিক আলাম থে সিনালি রেডিও কার্যারা ফান থান পাচিনি পন কে হাই তাংতে মহেজং পেন আলি তুম কে ক্লেম আসাই লাপেন কে কাপড়ে কাপড়ে কা সন সিতাম বেন আলি থান পাচিনি পন লাসি লা আরিয়ানিয়াক আবাং কে কোদাক পানসি আমহাং পা থেক পন কে হাই লাবাং সিতাম বেন আলি রেডিও কার্যারা ফান থান পাচিনি পন ইজিমা
0: আরিয়ানিয়াক লাকে ইতুম হেড অফিস কে গুহাটি লা পেনশন থাকছে ইতুম রিজিওনাল সেন্টার বলো বা বেস ক্যাম্প দো এলং কে মানাস বলো মানাস ন্যাশনাল পার্ক আদাকটে ইতুম লাইসি বেস ক্যাম্প দলো আদাকটে ইতুম টিম দলো কসন ছিল মানাস ন্যাশনাল পার্ক লা পেন হাদাকে দুয়ারাত তোমান তো কসন ছি চোকামবার সাই লা পেন কে টাংকর টাংসাক লা পেন কে মারাত মারেন কে পাংরিমা লা সোহিন তেল তোমার হাদাক সাইক্লেম বম লো সন থাকছিল এলং কে নন জেসেমের কে নন নিলি ক্লেম বম কে লা কাজিরঙ্গা কার্বিয়াং লং হাবার না ডাক্তার নিলি তুম কাজিরঙ্গা আরাত লা পেন কার্বি আরাত তুম বেন সি কসন তুম কিন্তু থাক পামি থাকি মা পেনকে হেম কম হেমরাই কাছে ল্যাং পেনকে মারাত মারেং পেন কাছে টেং হ্যাং মুখা বা মারাত মারেং মেনকে দোরাব পেনকে কিসুং তোরা মুখা কোসন সে তুমকে এড্রেস দিমা লাই হিনতাই তোমার ডাক সাইক্লেম বমলো না পেনকে হান্দাম বুটে আর নিয়াক বুটে তুমকে যেহেতু 1989 মেন সেং লপট পেনাং আন ইতুম চেলার ল পেনাং কি পেনাং আন ইতুম আর পুডেং পনলো আসি লাদাক ল্যাং দাম লো বুটে লিতুম কে চেং সি কি তুম আর ডিভিশনস দু ডিভিশনস আর টেং সি ইতুম আর পু মুখা তাই তুম ক্লেম পন রে ফ্রাংসি ডিভিশন সুতে ইতম এনভাইরনমেন্ট এডুকেশন এন্ড ক্যাপাসিটি বিল্ডিং ডিভিশন বলো লাদাক বাঙ্গি ইতম কোসন সে রং আরাত তুমহান চিরক টক আরাত তুমহান কোসন সে ইতম চিরক টক আমাই পিজিমা ট্রেনিং কি পিজিমা অ্যাওয়ারনেস কি পিজিমা আপেন কি স্কুল সমার দুমান কোসন সে থান পারি জিমা আলহাই আলাম ডাক মিজি তুম থান ল তাঙ্ক টাং সাক মুখা ইতম কাং হন নাঙ্গি রাই কম বনাই বুঠা সন থাক সে ইতম কমিউনিটি বেস কনজারভেশন প্রোগ্রাম বুডো রং আরাত পেন চারাপ পেট পেন কোসন সে আরং আর রূপ হেম কম হেম রাই আরং কাছে লানা পামি থেক জিমা লাই হিন্দি তুমি সি সেপারেট ডিভিশনস দলো সন্ধ্যা থাকছে তুমি লেগেল এন্ড অ্যাডভোকেসি ডিভিশনস দলো আর তুমি মাঙ্গে লা কোসন সে লা লেগেল মহা লা কোর্ট পুঠা কোর্ট পুঠাক জং সে পিনে পিনা কাচিং ভাই চিং সাই লাই হিন্দ আমি কেলাং ডিভিশন দলো সন্ধ্যা থাকছে ওয়াটার এন্ড ক্লাইমেট চেঞ্জ হাজার্ডস ডিভিশনস দলো লা বাঙ্গে নন ইতুম যে থান বম নন লম কে দো বম ইসি কাছে রক টক নি আলাম থেইলো ক্লাইমেট চেঞ্জ কালা নন বতর বকান কাছে লার
1: কালা
0: সো হিন্দ আমি তুমি সেপারেট ডিভিশনস তোলো লাপেনকে জিআইএস পুরো এটুম না জিও ইনফরমেশন সিস্টেম লাগে এটুম স্যাটেলাইট ইমেজারি পেন এটুম নন লাপেরঠিয়া থাক বা লংলিয়া থাক কোসন সে কাছে প্রেক বম্মা কাছে লার বম্মা আবিদ আরাম লাহাই পটামে এটুম লাহাই তা জিও স্পেশাল সিস্টেম পেন এটুম ল্যাং বমলো সন থাক সে এটুম ডিভিশনস আকো দোলাং রাইনো কনজারভেশন ডিভিশন দোলাং লাহাই বাং স্পিসিস রিলেটেড ল মারাত মারেং স্পেসিফিক ল লাবাঙ্গে নন এনকে

0: লো ফরেস্ট ডিপার্টমেন্ট তুম পেন চেরাপ পেন সি এটা মধ্যে গেল মেইন কে রাইনো ফ্লেক্সিপ স্পিসিস বলে হ্যাঁ রাইনো হান কুতুম কোসন সি কনজার্ভ নেই মা লাসো হিন সি তুম আর ডিপি পন আসে পিনিয়ার নি মানাসং দামে তুম হাবিতা রাই কমন আর ডিপি ল রং সডম হান চিরক তো কমাই দা পিল লা পেন কে স্পিসিস কনজার্ভেশন আর ডিপি ল লা পুসন থাক থাক সি তুম নন নিলি ক্লেম বম কাজিরঙা কাজিরঙা কার বিয়াং লং হাওয়ার দা লাপু হেন ল পম মেন চে থান বম হাবিত হারাম ইংলং আর লক লং প্রাইমারি ফরেস্ট কাবিতা দা জক সো জক ল্যাং পেন ল ডাক বাঙ্গে ল্যাং বাং নাং জুম হেক ল ল্যাং বাং তুম কুপুসন সি পাত দু পো বলো রং সরডম বেন তুম চিং ভাই ল চিং কিচি থান ল চিং কিচি থান বেন লাং তুম রং আলা কহরা রয় বা আ হাওয়ার হিসপিং থান ল ফ্রাং কুপুসন মা আপেন নন কুপি সি নাং কাছে লার মা আ ফ্রাং পেন বুটে নন হিনু উলু সি রং সরডম নাং থান ল লাসি সপোর্ট কোসন সি ক্লেম জি মা নন ইলি তুম হদাক মেন জেসেমেট কে রং সরডম হান ইসি কে লা অল্টারনেটিভ সাস্টেনেবল লাইভলিহুড বলো মানে কোসন সি হাবিত হারাম আবুথাক ডিপেন্ড পে পিন পেন চোখা কে পিন মানে তুম চোকাম বা বরং আবার সাইকে পা মানজিমা আসোহীন আর ডি পিল যে লংদাম বুলো বুটে এতম আসন সিকি পিল যেনবা কিছু কিছু সন পুসামে আসোহীন এতম সিকি পিল লাপেনকে ইকো টুরিজম পুনন জাথান বম ইকো কালচারাল টুরিজম হিন দে তুম রং সরফন সিকি পিল আবার সাইস এমার পিল হোম স্টেস মুখাই তুম ডেভেলপ ল লাপেনকে রং সরম হান সিজনাল সিজনাল ভেজিটেবল মানে হানা মুহাই তাই তুম পিল হানা মু রং সে রং সরম তা হানা মু আসাই টিকি সে চকলেম পন সে টাঙ্কা মাহা চেপা লং পন লরেন চেপা মান লেন কে দু উলেন সন থাক সে তুমলা সি কি পি লং সুয়ার লু তুম হান কিফির কে থাক সুহিন দে তুম ট্রেনিং পি লাপেন কে পেরি কে রয় টেলরিং সুহিন দা ট্রেনিং পি লাপেন কে এসন মানকে হালা ডাক এতুম নন ইসি কমিউনিটি বিজনেস ইনিশিয়েটিভ ইসি পাংচেং পন ল আর জুলং মেনে নাং এতুম পির বি পু ইসি প্রোডাক্ট আ ব্র্যান্ড এতুম পাংচেং পন ল লাদাক নাং লিতুমলা রং লং সাই কাটিকি আসন আন ইংলং রিদ লং টিকি আসন দো আন লাপেনকে হাবিত পেনকে লং আসন আন কিছু মি আসন আন লাপেনকে কিফির কে থাক লাপেনকে কিসই কেরে হরমু আনটা এতুম হাদাকসি এতুম কে জর কে লান আবার সাই এতুম সে মার পিল আপুসি এতুম রং সরম হান এসি ওরেং আবার সাই কে পামান জি ফান এতুম বড়ি পন বম
1: মেপিক মেপিক লং নাং লিকে থান পন আলাম জার্স তামে আর ডি কে দো আলাম লাপেনকে আলি কে লং পন আলাম সিনাং লি থান বাচিনি পন ল তাংতে কে হাই মুহেত জং বান সামে পেনাং আন কে নাং লি তুম এনজিও কে ক্লেম পন আসাই আফা থাকে নাং লি থান বাচিনি পন ল তাংতে লাবাংসো এনজিও পেন ইলিতুম হাওয়ার মতে নন ইলিতুম কে দবম কার্বি আংলং আংকাং আফান কুপিনে কে মেসেন আওয়ার সাই লাপেন কে কেথে দুং আজাকং লাপসন কে থেক পলং দলো মা কে হাইনাংলি লাবাংসো সাই কে ক্লেম পেন
0: দো আওয়ার সাই দো ইতুম কার্বি আংলং ফান নন নিলি কাজিরঙা কার্বি আংলং হাওয়ার জেসেমের কে কোহরা লাপেন দেরিং হাওয়ার লং নিলি 8 ইয়ার্স তো কামে ক্লেম নিলি তুমা সং 8 ইয়ার্স দলো পাংচেং লাদাক ইলিতুম আরলেং আরাত হামফাং ইতুম কার্বি আরাত সিবেন সি তুম সোনা সোনা সাই ক্লেম বম লো মা গোরেং আওয়ার সাই দেং পন বম লো দা পামু মেন জে থান বম তেং সি লা হান সাইন্টিফিক প্রসেস পেন গোসন সি হেম বিরি বিথুং কাছে পাংচু মা লা সো সাই দে তুম দেং পন বম লো লঙ্কে লা সো লগ দেং গে তুম লা রং লং লা সো আর লু তুম হান তুম গোসন সি পাচিং থুর মা লা সো হিন দে আর ডি পি পন লা পেন গে সেলফ হেল্প গ্রুপ রং লং সেলফ হেল্প গ্রুপ দো আন মান দা মে তুম প্রেক কা প্রেক বোরেং আবার সাই পু থাক চো কাম বার সাই পু থাক এতুম সে কে পি পন বম ট্রেনিং মো খা পি পন বম আচার কাছে মার টাং হো জুস কাছে মার টাং হো কি ফির কে থাক লা পেন গে পিরি কে রয় টাং হো আসন থাক সে গে লা পেন গে এক্সপোজার ভিজিট আপ্রেক কা প্রেক দিম নং পন সে নানা সে সাকসেস স্টোরিজ দোয়ান মাল হায় আমি তুম এক্সপোজার ভিজিট পিল তাতে রং সরম ফান ইসি মে কিবা প্র্যাং পন জি ফান না পেন কে সন থাক সে লাভ সেলফ হেল্প তুম ফান আসন আসন কাছে মার কে চু আসন যেন বা সা ইরি পেন হেনার পন সা মুখা হ্যান্ডমেড টি হায় আমি তুম বড়ি পন বম ল না পেন কে নেম্পু টং হো ইংলং কে লং সক হাই আসন আন আমি তুম ইসি ভ্যালু এডিশন পিসি আদর পা বাদ সি তুম কে জ্বর আবার সাই তুম পিনচং পি পন ল না পুলে না পেন কে টিম কে প্যাং রেং টং হো না পেন কে আসন আপ্রেক আপ্রেক আসন তুম কে পন বম ল না পুসি তুম নন কার বিয়াং লং হাওয়া থাকে তুম ক্লেম পন বম লা পুসি থেক মন নং ল লাসি লা ব্যাংসো নন কে ক্লেম পন বম কাজিরঙা কহরা লং লাসো প্রজেক্ট বং এটুম এস এ মডেল হিসাব সে এটুম এন পন এটুম ফুল কার বিয়াং লং বা আংতন কার বিয়াং লং কে তুম নন মার্কে তুম ইমপ্লিমেন্ট মেলে আন্তা লাদাক ইসি কেমিশন কে থি দুঙলাম মঙ্গে লান ল লাসো প্রজেক্ট বং এটুম এস এ মডেল কে এন পট লাসো মডেল বং মো ফিউচার ফুড নং সে মডেল সাকসেস পুতে এটুম কাপ্রে কাপ্রে কা দিম নং তুম এডপ পন উনজি আসো পরসি এটুম কার বিয়াং লং অটোনমাস কাউন্সিল তুম বেন্টা এটুম চিংকি থান বম সন থাকছে তুম কাপ্রে কাপ্রে লাইন ডিপার্টমেন্টস মুখা ফরেস্ট ডিপার্টমেন্ট পেনকে সয়েল কনজারভেশন আর্ট এন্ড কালচার ডিপার্টমেন্ট সনক থাকছে এতম লা কার্বি কালচারাল সোসাইটি এটসেট্রা লাই তুম বেন্টা এতম চিংকি যে থান বনব
1: চোর পার লখে নালি পুথ থান পাকলার পন্থু পট নালি তুম সোলাং দোরা ফান কেরেং জি ওয়ার সাই সেটা মে পেনাং আন লাপেনকে সোয়ারলো তুম ফান সামে পেনা আনাবার সাই থান পনলো মতে পাকলেম পনলো পুসি নালি তুম থান পাচিনি পনলো তাংতে একে হাই পুথ নিলি নালি ফান কার্য পন্থু কাং তুম গেল পহেলো এনজিও লা এনজিও কে নালি তুম দেত লাপুকালি প্রেক প্রেক এনজিও সামে কার্য

0: দুলং লাপসন দো আনতিন সিতামে ইলি তুমচিনি তাংতে আজাহাক এনজিও তে মাংকে ক্লেম প পা বেং হয় মাতে কে ক্লেম পা জজে আসন লাপসন তা থেক দুলং হালা তম বাংকে কপিয়ে পট মাতে কোসন সে লাসন চে প্লাং দে তিল খাই লাস্ট তামে নাং লিথান পা চিনি পন ইজিমা
1: এনজিও লা নিলিতুম কে ক্লেম বম নিলিতুম এক্সপিরিয়েন্স এনজিও ক্লেম জি পুটা ফ্রান্সি কে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দু নাং জি
0: কালা
1: বা ফান্ডিং দু নাং জি লা লা লাসে ফান্ডিং কে দু ফান্ডিং নাং জি বুলি তুম ফান্ডিং মানে প্লাই নাং প ফান্ডিং এজেন্সিস দু ইতুম ন্যাশনাল দ দু ইন্টারন্যাশনাল দ দু আসো ফান্ডিং এজেন্সি তুম হাই তুম প্রপোজাল চ প্রপোজাল টপ এন কালাং দি তুমি এপ্রুভ পো এপ্রুভ লোপতে তুম হান নাকে নাং ল্যাং বো তুম এটা হলো ফান তুম প্রপোজাল লং তুম পিপিসি ক্লেম জি মালাম দে তুম টক জি এর বেন তুম পিপো সো তেং বালাং জম না জু পো সো তেং বেন তুম লাং তুম নিং সাম লো বটে তুম ফান্ডিং নং পি আন তামে নন বা মুনান নিয়া কার জু নন পিনিয়ার নি পিপল সে পেনাং এন জিও তুমকে উনি দা তিমা কা সাকসেস দা তে আথে ব্যাং লাহন ল ইলি তুম জং সি ইতুম ভিজন ব্যাং ইতুম কে ল্যাং ব্যাং জং সে বটাই সি ভান চট বটে লাফু পো বটাই সি ভান চট বটাই সি আলি ভান চট বটে ফান্ডিং এজেন্সিস কে ডোপ পিক পেঠিয়া দা ইতুম জং সে কন কন্টিনিউসলি আর এং লকলাম মেমতে সাস্টেইন বা আর লেংলাম পুদাম নো দে তুম পাফুট ফ্লিপিন পেন জং সি আলি লং ওয়ে নাং জি বুতে ইতুম মং আজহা নর্মস দো বা এমে থ্যাং কাচি পি নর্মস মে তুম আরন মং তুম জি ফলো নাং জি তাংকা ইতুম অন ফান্ডিং নাং লিলো লাসা তাংকা ইতুম চোদ্যাতে জুত কক লাং লো নন জং জং ভাঙ্গে নি আলি লং পো আন মু ই ফ্রাং ফান কে লাবাং কে সাস্টেইনেবল কালি জাত পোলা বাং কে লাসি জং সি ফিউচার ফান তাই তুম আলি জি লং ওয়ে নাং জি বুতে তুম মাসাপ সো পাদুক চা পাদুক চা জি কালা মাসাপ সো মে থ্যাং ফান্তালা রেজিস্টিভিটি বাং জি বি নাং জি আরন তেং জি ফলো লো নাংলি পয়সা লং ল ফান্ডিং লং ল কাম বাং ক্লেম নাং পো ক্লেং ল পয়সা বাং দরে যা তাই মিনি কোপস দো না সপন নাং কো প্রপোজাল পিসি আন সো সে ফান্ডিং মানজি আনতা সপন নাং ইয়া কাম তা ক্লেম ক্লে বা ক্লেং ক্লি বুতে মো নাং লি ফান জং সে মো অডিটিং হরে বাং পাকলাং থাই বেদা তা দেখছ নাং লি গে তো আর বাং কে জুত কক পো
0: কালা
1: লাসি নাং লি পু হক ইয়া হক নাং আন এনজিও তুম দো নে মানে কাম ক্লেম পো সামে পাচু নুন দতে নিলি পুরাম দে কোপিনিয়া থে দো তাই মানে তোরা দো কক থাক বাট আন তামে ইতুম ফান জং সে নাং লতে ফান্ডিং ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সে ম্যানেজ থাকে প্লাস বেস অন টাইম লাইন বা পড়া নাকি পিয়া টেকবেন তোমরা ফান্ড ইউটিলাইজ ফার্মে থাকে ফান্ড চেপা দর থেকে বুটে লাগে ইলি তুমি মেথাং সে চক ছিল মেথাং ফান্ডে তো আর চিং হাফ সন ল
0: চরপার লক্ষাই নাংলি পুথত থান পাকলার পন্থু অপ তাংতে একে হাই নিলি পুথত নাংলি ফান আজু পন্থু লাং নাংলি কে ইনুত সলাং দো রাদা ফান লাপেন কে মারাত মারাইং নামপি নামদুর আসন আসন কাপড়ে কাপড়ে ফান্স তামে কাচিং হন পিক আজয় নে মাতে নাংলি কাচিং হন কে থে ও আজক সে নাংলি লাবাংসো এনজিও লং কাচেপা অক লাপসন সে চিনি ল নিলিতুম মতে নাংলি সামে লাপসন কামা থা পেন সে লাবাংস এনজিও লং কে কাচেপা অকদুন ল তাংতে একে হাই লা এনজিও লং কাচেপা অকদুন জিয়া ফান কে কুপিয়াসন মতে কাচারলি পুনন কে থেগাসন লাপেন কুপিপিয়াসন যাকে নাং সট ল আকে হাই লাপেন কে এনজিও লং কাচেপা অকদুন জিয়া ফান আরতা আফাই কে জং পন লাপসন তা দম আকে
1: আরতা ফাই পুগাবে বন সামে এসন মাঙ্গে কিচারলি বম সমারনম হান মাঙ্গে এনকারেজ রে আথে মাঙ্গে চারলি বম সমারনম কে কিচারলি হিন জা ডিপি নাং জি
0: কালা
1: বন সামে জং সে কমাদ মে 18 ইয়ার্স also mar ba 18 years above also mar jong se ke charlie tonelo laben ke thank you claim over sai ave laben ke also bank ason ason ke claim interest do bute la son tum ke na pai dum me da ke son lam lo bon sam me ec criteria do ngo tin se sai ke deng pon kapre kapre
0: kala
1: laben ke nang sot kapre kapre non nili tum ngo song ke la ke wildlife ba biodiversity conservation hin son thak thak si kapre kapre ngo do also mar num han ke lang lang chari aja ngo do la school mane la also mar tum ke charlie সুইন আডি পিপন দাদু সনক থাকে যা তুমি লা সোয়ার লু তুম হিন ওমেন এম্পাওয়ারমেন্ট বুক লাহাই হিন ক্লেম দুম দাদু লাসি এনজিও টিন সে আসাই কাপড়ে কাপড়ে দু লাসি সনক থাকছি রিকোয়ারমেন্ট তা কাপড়ে কাপড়ে দু জং সে বিচার লাম ক্রাইটেরিয়া বা কেনাং সত আতেন চে তন্তি উঠে গুপি চে মান বোমা পলাম লহে জং সে কুমাদ মে ভান আমনিত বাংকে কেচারলি কে জুলজি আলাংলি ভান কে পালুদ দাম বাংকে হা রং লং সোয়ার লু তুম হানসি ল্যাংচারি নেই লা চে তন্তে দে লাসি কেচারলি হিন ফেন কে ক্লেম হিনতা কাছে তন দুনাং জি
0: কালা কাচারলি কপিমা কাচারলি পন আসন্থসি আসাই সে তামে আলাং কাচারলি আসন কে থেগা সন চিনি সন আন আহিন সি পেক পনং পো
1: পেক পনং পো লাং দাম লো বুতে ওম মেন থান বম পেনাং আন এনজিও তুম কে আসাই কাপরে কাপরে
0: কালা
1: লাসে সন না থাকসি কাচারলি তা আবার সাইড উ তুম চং ওয়াই নাং জি লা জেনা বি আজা তুম কে লা হেলথ হেলথ পু থাক পেনাং আন এনজিও তুম দো হেলথ পু থাক লা সাই কে ক্লেম সন থাকসি হেলথ রিলেটেড এনজিও নাং বা কাচারলি তা হেলথ রিলেটেড নাং পো
0: কালা
1: লা লা পেন কে সন লা ইতুম নন কাজি রঙা আওয়ার লং বোম বেঞ্জ থান বোম হ্যাং পি থ্যাং ফ্রাং কা দূরে বা কেন হক জয়নে ল্যাং নাং জুম লুক আসিলা সোপত কা রিভাইভ বা পুথত কেপা দুধ হুই ফান তেম হদাক ইসি ইকো রেস্টোরেশন ইনিশিয়েটিভ পুইতম বাং চেং পনলো ইকো রেস্টোরেশন বুঝে আকো পুথত সে তুম টাঙ্কর টাংসা কেপা মি ফান তুম ঠেং পি রং মুখা লাহাই তা কি এ পন ইসুম ইসি ইনিশিয়েটিভ বাং চেং পনলো লাকে মাসাব সুই তুম লা নন মাং কে ইসি রিসার্চ হিন সে তুম দাম বম লা ইতুম নিংকান হিনি সুসিল ইংলং আর ইত নাং নাম লো বুঝে ইতুম ইতুম আর লেং আর তুম নন পেনাং ইংলং সোরা তুমন ইংলং রিট ক্লেম্প হাবিত পান

0: po klempo ipo engke tang lu bute utkang bukkalang engke ladak mangke hang ta bilung ke
1: pang thai dang
0: pang thai dang po ba ladak mangke la primary forest ba abit haram thing bi thing phang hai abi lap tilo engke chun bot tilo engke la chun bot do bute ladak ke check si bang ar phek pen check engke ar phek pen check ke bom men han bom lang khang he la si tum pilo klem rong so rong rat tum pen ching wai si ching wai ching sai si rong along mama si rit ke klem bang phu bang bang phi do man pang thek lo pang thek si le tum ching wai pon lo মানে এটম থান পেকলার বনলো যে জংসি ইংলং থিং পি থিং ফ্রাং আবি বুদে ল্যাংটা বিলু বাজু বাজু বেন ল্যাংটা বিদাত পু লাসি লাই পাকরয় পন পেনসি ইটুম আলাং লিতুম রিট কি এন লু বুদে রিট কি ইং চেং নন রিট হাই পান দ্যাট পান এটা ফিলো বুদে ইটুম থিং পি রং পাই দ্যাট তিল ই পাই দ্যাট পো লাসু কি পাই ইয়া নাম দে তুম পিপো লা পেন কে কেলা না কেলা হন নাম দে তুম পি পন দ্যাট তিল আসন সি রং অস অটম হান ইসি কে সব সুবেত তমে জি টাঙ্কা হিনতা আবার কেরা পাদু বিলো আবার সাই পি পন লা বুসন সি তুম নন দাম তং রং সুরি থম বাক ইয়াদ ল লং লং নন ফ্রাঙ্কে ব্যাং জিতে ইতুম ইপন বম না কি ইপন কে বিখে কে কে লাই তুম লা কেনাং সট থিং পি মুখা ল আদর কে দু লা পেন কে থেসরি রং মুখা দিলা মারার পিরম তা তুলং জি লা পেন কে মুনি তুম তা জং সি আবার সাই লং বতে লাই কে জর বার সাই তা পা লং পন পো
1: চোর পার ল কেনাং লি পথ থান পাকলার পন থু পো তাং তে কে হাই ইলি তুম পেন আন কে চিং কি পন লং ল লা পেন কে আপর কে চক ল লা পসন সি নি লি থেক পন লং লা সি পা জ জে ফ্রাং নং লি হিন পেন সোলাং দো রা দা ফান মতে নন রেডিও নং কার জুদন ফ্রং রা দা ফানাংলি কুপিনে কে থান পাচিনি পন গাংতুং লাপেন কে বিদি সরে সেতামে নালিতুম কে ক্লেম কে দাম পেন কাচরা ব্লক লাবাং সব থাক নাংলি মাসাপ সু থান পাচিনি পন এক্সিমা
0: এনজিও পু ফান পেনাং আন তুমি সি নেগেটিভ পারসেপশন দু কক ল বা মাসাপ সু কিলাং প্রজেকশন দু এনজিও বুতে পেনাং আন তুমি থা এনজিও কে সাকুরি গালি বা এনজিও কে থ্যাং টা গালি বা পামু মেন থান বম ইনুত ভাই নি তুম কে চক চে জয়নে আংতন এনজিও হাম হাং হন দামে ইসি নং নু সন দু কক ল আবিনং কে লাপ গালি এনজিও কে পামু মেন থান বম সরকার পেন আলি এইচ এন ইপিন পেন সি সন সে রং রাত হান পচিং থু জি লাস ওভার সাই হিন সে ডি পি ক্লেম পামেটি সি মি ওভার সাই লাসি নিলি চুনিং রি জি হাম ফাং রাত হান লাসি নিলি কি পুগাং টুং লা পুহান ল নাং লি তুম আরজুদুন পামেটু আজাত এনজিও লে রং লং তামে রূপ লং তামে ব্যাং তামে আরজুদুন পামে নাং জি ওনা পেন সি গে ব্যাং মা কো পি গে ব্যাং মা লা পেন কে ক্লার সাপ পেন লাম আরজুদুন নাই আজাত লেং হান তামে থেমা নিলি থেক পন নং ল পেনাং আন ইতুম আর লেং দুম কে কারজু পুহিন ব্যাং আর ডি পি পে
1: কালাং
0: ব্যাং কে থান লিং সি চদন লাসি নিলি গে পুজি নিলি ফান মা তামে নাং লিতো নার জুনাউন বা নাচে দন ওয়েক নাই ফান গালি নার জু তামে নার জুনন আজাত লে দো তামে নিং আর লো লাম মাং চি বিনাং নি
1: কালাং
0: লাল লাসি নিলি পুং টং লাপেন গে আকো কি জুটসি হুত ইসি বাঙ্গে পুহান ল ইলিতুম কারবিয়ারাত জং সে চিং থুরজি বুতে ইতমা বার সাই চ দেং নং থেক নং জি
1: কালাং
0: আহো লাসি এনজিও পো সং নু গে আবার সাই ওয়ান দুম ল নং লিতুম আবার সাই কে দেং নি ফানে বড় ইক নন লাপেন গে কাই কিতা কে ক্লেম কে দাম লাংডুন ক্রিতু আরজুদুন ক্রিতু লাপান চ ল আন মাসে লাম থি পাজুত পনি গ ল
1: চোর পার ল কে নং লি পুথ থান পাকলার পন্থু পট লাপেন কে লাবাং সোলাম থে আলাং লি কে থান পন আলাম জেরস তামে রেডিও কার্যুয়ারাত দ আন আতুম সে তামে লাপেন কে সোলাং মতে হামফাং আরাত দ আন্ত আতুমস্তামে আর ডি পিপন পু পুসি চিনি ল আথে কে এনজিও লাকে রং রূপ আর লোস্তামে কে দাম কাহুমরি লা পছন্দ লা পছি আনতেন বাং ফু মতে আবাং ফি তুমসিতামে আলাংলি তুম ফানস্তামে কে ডেং ডন পামে কে আকে নাং সট ল লা পছি চোরপার ল খাই নাংলি ফান লা পান আলাম জের কে মে মতে বিদি সরে নাংলি থান পাচিনি পন থেকে পদ তাতে খাই পিনি লি তুম কাচিং কি চে থানা পর বাং কে চক ল পছন্দ নিলি থেকলং লাসি মুকে বাং জিলাঙার নিলে এলি তুম পুথত মেসেন পেন আপর চে এন পেন এলি তুম চিং কি চে থান পন থুল না লাসি আখাই নাংলি ফান নাংলি সনসুরিয়া সাইলে দু পুস্তামে সাই চে ওপেন নাংলি দাগ বাং পেন আসন আসন পথাক থান পাচিনি পন পথ নাংলি ফান পুথ আকাশবাণী দিফ হিন পেন সুরি সুরি নিকাং সামকারডম স্তামে না পাজির ঠুল
0: কারডম
1: পেন কে নাংলি নাংলি ফ্রাং কে ক্লেম মে কে দামে জি ফান স্তামে আর নাম ফারো লং পেন হির জুমে স্তামে না হাং পিদুন ইগলো তাংতে খাই পিনি ইলিতুম কাচিং কিচে থান কে লাপানলে রিপন ইগলো না
0: কুরবাং ঠু
1: কারডম
2: লাপন পর নাংলিতুম এনজিও আতুম কে ক্লেম নাংজি আসাই পুথাক সার লংজন তেরন লাপেন ফান্ডার তেরন আতুমাং বং জিহু চিপুত আর জুই লং টাংল লাকে আকাশবাণী দিফু আদুন্থু হিন্দি লামর জানালুন আর জুই সেনা বাং সৌজামি গ্যাং ডেং লংপেন কে চেং সি পারদেশ লামর জানা লংপেন সোনু নিগম হেমা সরদেসাই লাপেন শঙ্কর মহাদেবান আতুমেন কিলুন আর জুই সেনা আলুন লাম থেলকে দিল দিওয়ানা লবাং সালুন কাবুন্দা তুমলকে নাদিম লাপেন শ্রাবণ

নহেনা লিতুম পারে সালামর জানালং পেন সোনু নিগম হেম সারে সাইল আপেন শঙ্কর মহাদেবনাথ পেন কিলুন আর চুইলং তাংলো আদুন্থু সাজান কা ঘর আলামর জানালং পেন কুমার সানু লাপেন আলকা ইয়াগনেক টুপেন কিলুন আর জুক সেনা আলুন দালাম থেলকে আপনি ভি জিন্দেগি মে লবাং সো অলুন কবন দাতুম লাকে নাদিম লাপেন শ্রাবণ তোটাংতে আর জুক সেনা

লাকে আকাশবাণী ডিফু জামে কে বামবম লাকে এফ এম পেন পেন ফারুই সিরা তক বড় সিরকে মেগা হার্স নিউজ অন এয়ার এভ লাপেন রেস আ এফ স্পেন্সে দামে নালে তুম আকাশবাণী ডিফু জামে আর জুই লংজি নন স্টুডিও ঘুরিয়া পর পর ফাইট্রক্সি প্লেং তাল পাশে দুন্থু কার্বি দে লংরি চিঙানা লুন আর জুই সিনা বাংস জামে গ্যাং টেং লংপেন কে চেং সি জয়রাম ফাংচু লাপেন আলাংলি রিসাং হতুমেন কিলুন আর জুই সিনা আলোন আলাম থেলকে বলন দুবিন তোটাংটে আর জুই সিনা

চন্দ্রকান্ত তেরাং পেন কেলুন আর জয় লং টাংলা কার্বি দে লোমরি চিংনা লন কেরো জাপার জো জাম পেকাং টেং লং পেন কেন জোচি ক্লিম সুমার লাপেন ধন সিং তেরো না তুপেন কেলুন আর জয় সিনাং আলুন লাম থেলাকে নে পিয়া লাম নে কাচিং হন চেনাম

নোনে নাম তুম ক্লিম সুমার আপেন ধন সিং থেকে না তুমি কিলুন আর জুই লং থাকল লাকি আকাশবাণী দীপু আরন্থু আসামিস লামার জানালুন আর জুগ সিনাম আগ্নি সাক্ষী আলামার জানালং পেন জুবিন গার্ড পেন কিলুন আর জুগ সিনাম আলুন আলাম থেকে ওম প্রণবতী তদন্তে আর জুগ সিনাম জুবিন গার্ড পেন কিলুন লাভাংসুলুন

আধুন্থু রামধেনু আলামর চেনা লংপেন জুবলি বড়ুয়া আলাপেন দীক্ষু তুমেন কিলুন আর যুগ চেনা আলুন আলাম থেকে কি তুমি দিয়াহুর লাবাং সালুন কবন্দা বাংলাকে যতীন শর্মা তোটাংতে আর যুগ চেনা।

নন্যে নাংলে তুম রামধেনু আলামার জানা লংপেন জুবলি বরওয়াল অ্যাপেন্ডিক সু তুমেন কেলুন আর জুই লং টাংলো আসামিস লামার জানা লুন কেরত কেপার জুই জামে গ্যাংটেং লংপেন কিজুত সি সিনাকি আলামার জানা লংপেন অর্চনা মহন্ত লাপেন দুই পেন বরুয়া টুপেন কেলুন আর জুয়েক সিনা আলু নালাম থেকে সিনাকি কুনে তো টাংতে আর জুয়েক সিনা

0: নন হে নাংলি তুম সিনাকি এলামার জানা লং পেন অর্চনা মন তলা পেন দিবেন বড় বাটু পেন কেলুন আর জুই লং টাংলো আসামিস লামার জানা লুন কেরট কে পার জুকেলা পানসি কাংলো নিকলো লাকি আকাশবাণী ডিফু জামে কেবাং বম লাকি এফ এম বেন পেন ভারো সিরা তক বড় সের কেমে গার্স নিউজ অন এয়ার এপলা পেন রেস আই এপেন সিতামে নালি তুম আকাশবাণী ডিফু জামে কার জুই লংছি আদুন্থু অক্রানা জামে গাংডেং লং পেন মেনস্ট্রুয়াল মাতে আচিকলু কেটু আপুথাক ডিফু মেডিকেল কলেজ এন্ড হসপিটাল লং ক্লেমবাং ফি এসিস্টেন্ট নার্সিং সুপারিনটেন্ডেন্ট সোমি রংপিপি লাপেন হুদবাং ফি ট্রেসি রংপিপি আতুমাং বং চিহু চিপুত আর জুকসিনা
1: আপ্রাংসি অক প্রাণাজাই মেঘ কার্জু অতুম ফান আন সিতামি কারডম্পাজি রিগল পিনি নীলিতুম চিহু চিপুত আজাই মেঘ আলং মেনস্ট্রুয়াল মাতি আচিক লোকে দো আপুথাকসি নীলিতুম চেথানপন ইগজি লাসি এলাবাং স পুথাক কচেথানপন জিয়া ফান নীলিতুম আকাশবাণী ডিফু আহিন পেন ইনুত এসিস্টেন্ট নার্সিং সুপারিনটেন্ডেন্ট ডিফু মেডিকেল কলেজ এন্ড হসপিটাল আলং ক্লেমাবাং ফি আকে হাই পি সুমি রং পিপিএ ফানসি চোফাপন ইগল লাসি আপ্রাংসি আলাংলি ফা নীলিতুম আকাশবাণী ডিফু আহিন পেন সুরি সুরিয়া কারডম পাজিরিগল
2: ও কারডম চোরো ইগল নাংলিতুম পিনি নীলি ফান্ডাক আকাশবাণী ডিফু আহিন পেন নীলি ফান্ডাক নাং চোফাপত নাংলিতুম ফান চোরো ইগল কারডম পাজিরিগল
1: কেচেংসি নীলি নাংলি ফান কার্জুবঞ্জি লাগে মেনস্ট্রেল মাতে আচেক লোকে দো লাকি কুপিল লাপেনা কে নাং সদ আলাম কোসন নাংলি থান পাজির মি ইকদাম জিমা
2: ইলি মুনিট আকর লোকে কাপড়ে কাপড়ে কা সিস্টেম দো ইউরিনারি সিস্টেম দাহ ডাইজেস্টিভ সিস্টেম দাহ লাসন্থট সে রিপ্রোডাক্টিভ সিস্টেম বুদাই সিয়া সিস্টেম দৌল লাসো সিস্টেম বাঙ্গি গোপি ল অসু কচু পাথে আথেবা লাসো সিস্টেম যোগ সে আবে ইপ্রতে মুনিট কে চানচে লো লাসো সিস্টেম বাঙ্গে দো ওয়েক নংজে বা দৌল সো ল মেন্সুরেশন বুবাঙ্গে লতা রিপ্রোডাক্টিভ সিস্টেম লং ইসি আ সাইকেল আসন ল আ সাইকেল পিপল সুপুদেন বা আথে মালাকে আচিকলো জন ওয়াং সে লাসন থট রিপিটেশন দো দো অংকে লাসো মেন্সুরেশন বা লা পিরিয়ডস লা বাংকে মেইনলি হরমোন লা ইয়োগার লো হরমোন লাসো ইনফ্লুয়েন্স আজনে সে আচিকলো জন ওয়াং তা লা আচিকলো কিদো বা

নন হেন হলে তো এনেই মোরে পেন গেলুন আর জু একসলা আদন্থু জর্জ জোন পেন গেলুন আর জু একসেনা আলু নালাম থেলেকে এ পিকচার অফ মি তোটাংতে আর জু একসেনা জর্জ জোনস পেন গেলুন লাবাং সোলন

0: pinilam hancha ning ke hanga tuma phan puthot ingkung truck ahur kaching bo avo pualam hancha nangwan pithulo labang so alam hancha ahomalam pen kitok abang lake professor rongbong terang lapen karbia lampen kelara bang lake sir joycing tokbi lapen labang so alam hancha kapor hi ponabang samsoning ti lapen ka chiparjan do na tuma men lake kajir ka chiparjan abang phi lake hunmon ronghang pi lirbon ka chiparjan abang phi lake senkan kimi ingti pi longkiri ka chiparjan abang thengsong ingti waisong ka chiparjan abang fandar teron langtu ka chiparjan abang romen ingti romes ka chiparjan abang kensing taru hemari ka chiparjan abang dhoniram ronghang kakrong ka chiparjan abang phi rengsibon teron pi lapen kangther ka chiparjan abang phu romen ingti totangte ingkung trok alam hancha arju iksena ahur ka chingbo avo
1: আর পংলং কেসেক রুই আজিন তাক পেং পেন ওয়াইসং ইং কি আনা পেং আক্রক কে এ রিং আর ইয়ামু কে চাম সব আং কি আনার বো রাগ পাং চেংসি নিংজেলো
2: ইং কি আনার বো তা আবে বম তাংলো ইতো মাচেল খুতিয়া দোংরায় রং আসা বা সব দলাং লাদাক পেনসি নাং কে বেলো আং কি ওকে দামলো পট লানা ইং কি আনার বো পেন তা দরে দে জিপ হে
0: দর নাং জিপ পেনাং আনা ইংকি অকে দাম তাংলো কে রুবলি না তুম নাং কিলে আনকে আ ইংকি অকতা ইক থু দেত আনপ
1: ইংকি আনার বো না লাং ডিংসি কাজির নিং জেলো
2: ইংকি অক আসাব সো ব্যাক পাকরেং পি চম থাতে রুবলি না তুম ফারমান
0: চ তাই থে আলাম তি হো
1: ইংকি আ হোম মুখা হতো না লো থা বমসি কাজির নিং জেলো
2: পিলো সার পি পিলো
0: এসো ইমুনা তুমকে ওয়াং পো সিতা হেম কে তাংতে হয় আকাম পাতাংতে পুলোতে আলাং তুমা ফানকে কোনাচি পিদো প
2: আহক ল আলামকে আলাং তুমেন তুম আলমসি নাংকেলে জি পুলোতাং
0: ম আহিঠি আর রই তাং হো
2: চক প আং বংকে পাং ডেঙার পং লাপেন আং হাব দোলাং কাং থেরা ফান ইরিচারনে দামসি আসাই পাতাং নাং কক প মাকো পুল
0: ও আজার লেখলেম জি পুসিতা পেপ্রাব জি ন আহেম কে লানবের হেনল মুনিত কে নাংকে বাদ বম আলুহি মুলোহি লে কে বাংলো পুলোতে পাংনি পারাই পারুই আদিম তাবে
1: ইংকি হোম লাপেন কে হেকটাং কি অক কে প্লেং সেট আহিং ক্রুং সাই সি কাজির হেম কাশিক সাকালাম আপেনা নাফান ধান পাজির মিলো
3: পো সানাওয়ান পিলো জো
1: সাহার লু ইসি সি আসার পি আসার বুড়া তুম আফান পেচন সি লিরবন নিংজেলু
0: হো লিরবন লাসো আইং ক্রুং মিহি বারা পাথাক বাদাম কক থাদা
1: হাই ক্রুং পাচন সি কাজির নিংজেলু
3: পাই লাইন কি হম মো খাকে
0: পেদো নাং তো তার পেন সি মো আর নিং তো দুনাং কক পু
1: ওয়াইসং কি আনার বো কেপা পেং আসাই কে ইংটন সি সা কে ইউন পাং চেংলু আনিং কাচিং সামদ পেন সি
2: রুবলে না তুম নাং লোতে মেসেন পো সার মুতা থাং বাক বেলে কানিং জে কালি আদিন আকাই লাং নো দাক খে খে আং বং সিপিনি কে কাচে লাং সে

0: Pep, kachi jim se roi sai de tanglo. Hidipia Chandra Master ta nang than lo. Singhasan Parbat Anglong Kuki pen karbiye tumang bong. Arlo arlo pen phek ea me ke kara son si ke kar bomalam. Ai te ma. Komen tu tong ame kar ke kar plum jilo ne.
1: Aso asu vang ji pua jok. Kado ka vea lam ta che o si. Kajir ka silu dua mohora long. Aning karong ahar chi nang che klang lo. Lirbon ke do thek the sang thek the si reg rok tok lo. Komentu si rublina phan karbak long si ang om kang jup chop long po ma pu lok si kamatha. Hai krung ke rabathak urte kang kok si bakot ing pu dam pen hidipia hithipen ke wan pi frog achoy lem dam mir lo. Lepen amena aning thang den achoy chidip hop si munthi lo kang hon palor lo akar om sop pen. Amut pialam ke rublina tum kewang jipu abirta pen lirbona tum ahem ahar chiyamatsi pregdaksi par om luk lo. Thik lake dok jin phaikuni apor asampriya tura sonsi. Arni kang samjin jin apor pen ke lirbona tum ahem munit chepeng bang cheng lo. Lirbona tum ahem pining ve ke sabina lun lunjita ho luna the pi ke sinta kang hu pon angku luna the ason ke rongara ra tuma phan pawang toilu akele ke rongasar pi mara tuma phan aning pache khangun e detlo sinta kang hu pon la pen ha imu la bahini swarlo aning honduk ala mo kamun thi chini dun jia phan lirbona tuma hem thi kup ke adunga raya sar pi mara tumsi pleng serlo কলাংতে সাবিনা লুনকার জুয়াবার সাই রংজাং ফং অলং মনন ফি কমেন টু তং কেবাং থু পোলনি কমাচি পুথেকব আনপর্টা সাবিনা লুনসে আনং আথাং তা কমসো কালি দে হানজাং লাংসো হেমাই হানসে পেন কেচারলি দুন হেমারি হানসে আসে কেলাং কিজু মেথুকে কার্জু দুন আতুম আমেখ্রি বুফ্রুপ ফ্রুপ দেট আন্তা থেক পুতা আনং নামদু পিনিং বেকে হালা সালুনসে পোসি সাবিনা লুনকি লুঞ্জিতাং আম্পার কপিয়া কি মেয়ালামসি দোলাং বতরকে সিনিং থাইদাং ফাইকুনিয়া চে ক্লোপিকে রংজাং ভঙ্গরং পাথে আং চেনলো লাপেনতে পাথে আং চেনলো লিরবনাতুম মাসাপসো আহং থিকুপ্তা কি বিহেক হাক আও সোমার নং চারবা ক্রাইসি সারপি মারা তুমকে লং ফ্রং লো হং ফারলা মি হিবাদু কাংনি লুন সাবিনা লুন সে পো ফানসি মি হিবা মি তুর পেন তার থাক কাংনি লুন সাবিনা লুন সে পো মোহর ক্লারবর আর লেংকে মে থে আর জি আপুন ধুতিয়া পে কে লক পেন কামিস আচয় কে লকসি কাচিং থাক কামিস আচয় থাক চয় হং থর তা চিংচয় দুন চয় আং আপ্রি জাং সয় আচে থক অলং পোহো কে এর সি চারবাক লক লুনসে আর তা দোলো সীতা আমহাং ফুবং সি আপ্রান্ত মেসেন আংমুম ইং আর বেং পেন কাংনেক মন আসে মা আর জে লাকে আপুনা চাকে চক পা মে আর লুনসে পো আথেংলো আপর দাম অং মুনিত কাচিং রুম আফাইতা নাংবাদ অং অং লো লিরবন পেন রং ইসি আরি সো জাঙা তুমকে আলুহি কিরুকে থাই সি ক্লেম রক রাখলো জাকানা থেং নু কার জাপথের লিরবন আফান থেকলং লকসি ইনুত আবাং ইংকিল
2: মুন হে মাপিল
3: ও কমাতল নে
2: লাকে নাংলি নাংচিনি নেলি ললে নাংলি লহাই হে
3: ও লহাই বো ওয়াং ইগনো লহাই
2: ওয়াং ইগনো কালিলু নাংলি ফান নাংকে লাংগি লকসি কে ওয়াং লু
3: ইস লহাই তা কানিং জে থাপ হে
2: ইস কালিলু নীলি সপো কে কেচো কেজন তা ও বুব আনল
3: বিপদ ইগলো নি
2: বিপদ ইগলো নে কালিল নালি ফানসি নাগামাথা লকল
3: আহক হে লখাই তা পিনি কে নাংজুন চিপ নাংজি আর কমলে দিনি
2: ওইরা কালাংলু অংহাই কে নাটল মুনহাই
3: হোলা কে লুনসে পদুং সিকাংনি দুন ইগন
1: দিলাই বেসেনতা রঙসর বফং রং পিতা আপিসো পেন মুনিত আংলুমসি চেয়ক দুধ থদলো আপিসো কাসাংতা সারপিমা

0: Ratum ang bong chi jok dun thot lo. Vo phong ke hong pharla kang ni prong ar leng ke sara tum ang lom si chong mi dun joy lo. Hong pharla long ke sabina lun se po phan arona tang pen si kang thum kar ne ji phan sik dang bom lo. Lun se po kapang ni ji phan wai song te rang ke aki mi atar kong lim pi jir lo. Pitoy abong ka ti si alang pen tuluhi akrok lunse pori deng hodailo sabina lunse pota tarkong athak tuluhi lang rc pruisi adim pang thirlo lapen rata hirjume hangsi adim chinilo sabina lunse po aphan waisong terang bongchin isi lapen hore bongpen aman pi pajirsi chardom te kangpen puthot adim chedam thulo hampang ke dothinglo mihipa miatur pen bongchin keturlor lo bong chinamar thu plok jok jok si lunse po ke asayang ding pangcheng lo hampang arat aphan kardom che pajir si sabina lunse po hemari hanse akuru aphan hor pi ching duk si kangthir et a horlang dungjir jir lo hala pura dang bong penta inut bahini tumke sabina lunse po aphan mana hor mai pen man pi pajir rin tilo rata tumke pajir a man deng dun si hampang aphan hor patong pale prui lo ke patong tanga hor lang tuk pen anut ka prek ari somara tum dunglo
1: lirbon na pu abang doma
0: kloklara tur along arjap ther si rameswar gogoi inkilo
2: o sarbo
0: lirbon chini dat si kardom pajirlo lapen adung andam si ninge thulo
2: wangik non sar nepoke hong pharla long sedo wangik non
1: Nang tu mahem sabina lun lunji pute.
2: Kalang sar, keching popule he, wangik non.
0: Puningje si, gogoi master aphan lirbon hong phala nat japondo. Rameswar gogoi ke hidipi high school abarim thanbang lo. Ahem binong ke golaghat bengana bari along. Golaghat ronga jana long, aprang sai khiyawar sai long lo. Sita ke karbiang long along le tomon si Rameswar aphan padet si hidipi an wandet lo. Hanjang langso ke do jagyaram gogoi lapen janardan pathakatum aningkirung ponpen rameswarta karbiang long aham phang lapen ajutang aphan aminason chekam delo rameswar gogoi penang an ar lenga muniratum anghu pen sabina lunalam aputhak arjulong ulo delai ke do karbi lamet pu bonglong terang anghu penta alang arjulong lo sabina lunalam bonta লানার নিপেন্তা আলং সাবিনা লুন কিলুন কারজুলং আবার সাইসি লং লিপিনলা রংজাং ফং আকাং বুরা হেম পিনিয়ার নিকাং সাম সাবিনা লুন লুন জিপু কারজুলং পেন আলং দোজয় থেক থে দেল হিদিপিয়া কুলালা লং আলাম থে কারজুলং পেন আলং লিরবন তুমা হেম দাম পাকেং লেবল
1: কারডং দে কাং বুরা
3: কুমার লহ
0: ক্লোকলা রাজু আমহর পাং থেক থেক থে দে আছি ওয়াইসং আরজুল
1: নে গগৈ
3: ও মাস্টার বাবু বো কার্ডম দে হ
1: কার্ডম
3: ওয়াংনন মাস্টার
0: কাহনিয়া দিম পেন থুরসি ওয়াইসং রামেশ্বর মাস্টার আফান ইংথুম আরনিল ওয়াইসং আদুংসি আদিম চে পেক পনসি রামেশ্বর আফান পাংনিল রামেশ্বর তা তার কং থাক ইংনিদুনসি হংফারলা লং কংনি সার আহাম ফাঙনাত লাংফ্লি লো লাপেন আদুং কংনি সাবিনা লুনসে পো আফান কারদম চিপিল মাস্টার আফান কারদম চিপি দুনসি লুনসে পো কে পুথত আমে না আসাই চেকলেম থুলো লুতুনা কুরু রংসিনা সার পো আফান মান পেং পাজি রাফি সাবিনা লুনসে পো আমে না কুরু আফান চারদম সি লুন পাং চেংলো কার্বি রামায়ণা লং ইটা কুংরি পি আফান কাহুপন নিংদুক মেমে আলামো সাবিনা লুনসে পো হেমারি হানসে লুন পেন পাজির মি পনল হালাসো নিংদুক মেমে আলামো আ ইগ্রাম কে তয়াতেং পেনসি কেসাম পুংবেদ সিনতা আফান কেরাই কমজি আফানসি কেহন কে তন্দুন লখন কে আতিপি কেচক চেপিক কামাথা দেত আজক পাতয়তে পেন আলামার জুসি আতিপি কেরাই কম আফান রায়কম আচয় বেন থাই আসু পেন আং আং সিরি দে কাংসি আই ইগ্রাম আফান জি ইং থুম দুন জুইল আতিপি চিন্তা নিজেল

0: মাস্টার বাবু, নাং তার জুজন থাকলো মা?
1: ওয়াইসং আর জুলো
2: নিজে লে থেক থে সিতা নাংতুম কানিং যে প্রে আলামকে আরজু থেক বন্তা লালুন আলামকে নে থাংতা আরজুদুন থেক থে পিনলাম আসাপস নাংথান পাজির মিজিমা কাংবুরা
1: রামেশ্বর মাস্টর কাছি নি কাংতুং থেকলংসি ওয়াইসং আনিং আরং পারলো সাবিন আলুন সে আফান পাশিক সাকদুন দে পেন পেন ওয়াইসং আলুন আলাম থে রামেশ্বর আফান পালাম সো পেনসি থানজিরলো
0: চিনিল মাস্টর লক্ষণ চেতেরেক চুই আফি রাবণকে বরাক কি আস নাং চে পার জানসি কুম বঙ্কক নাং অদংসি সীতা কুংরে আদুং পাতে বকলো লাপেন লাং জুন জি পুসি সীতা আফান চুনিং রিল
2: বা মেপে খাংজাং ল কাংবুরা কুম্বং কক পুখে কপি ল কাংবুরা
0: হালা হে বংলাং পেনলে কে রদ রদ হে
2: বেহেলা মা
0: ও কালাং বেলে হালো
1: পুসি ভাইসংকে বেহেলা পু আদিম বেলেহা পুসি থাকদুন রং ল ক্লোকলার পিয়াজ থিকু বালং কাংনি সার সার পিমারা তুমতা ইংসামদুন ক্লিপ পেন্সি সাবিনালুন আরজুদুন বমল হংফারলা লং কাংনি সার আমেকার তুমতা মানা হরজুন বমসি সাবিনালুন আরজুদুন বমল আতমো ইংসিরপন বমসি রামেশ্বর গগৈ কে আলুনালাম থে কে আরজুদুন থেক থে পুসিতা সাবিনালুন সে পোয়াশে কিলাং কি জুমে পেন আতে অত আর মুং কে আনিং দক খাকলো সাং সে পিন পেন হেমারি হানসে কে সাবিনালুন পারজু বমল
3: লাদা গ্রাম খনারিন্দি

0: নাংবর নাম দুজি।
1: মাস্টার বাবু থেকলং ল রাবণ কিরে পারে রথে
2: থানপ্লির থা কাংবুরা
1: লাকে রাম লোখন আহেম ল্যাং কিজু লংলেসি বোরা কি কি থিল বলতে চিন্তা সি মো আবর নাম দুজি লাসি আলাম থেকে থে দুংজি।
2: ওয়াইসং গগৈ মাস্টর আফান লুনালাম থে থানপাজির মিফ্লির লো
3: কালাংতে
2: গগৈ থাকদনল সাববিনে লুন সে প লুন থুলেল
0: রাবণ জুড়ে দালাম দি আসাব নাং পে চথাতি নীলি রুনে বয়সি আনপার বাংন এলু

0: থেকলং ল রাবণ কাসয় তান
1: ওয়াইসং তেরাং গগৈ মাস্টর অফান আর জুলো
2: অ থান থা ত
1: গগৈ মাস্টর পুদুল
0: লোখন কেদা মহুত লংলে লং আং আং সিরি তে কাংল হালা সবাই কাং আর লোকে রাবণ লুদ্দামুন এ লাসো জক আলাং অক রেং দাক ফুরুন এ আদুং আন বাংসি লাং নাং পিনন পুসি আফু কে সো চেক্রংল হালা কাসিরি আং আং কে কাপেন রাবণ কে চিন্তারি অত চেক সি পন দেতল থেকলংল মাস্টার বাবু রাবণ কে কপু আনসি কে রেপারে রদল

0: alun ke longdun. Ni kacinya teng ke reng sabin si bangso alun kilun ceng. Bangso pen si alun amen sabin alun puluh. Monglong mohonar si tan pame tegi.
1: Hemari hanse Rameswar mastor abhan lam tan pi plir lo. Hong parla long kang nidun kang ther terang ta. Sabin alun se po abhan arjudun lo.
2: Onganam, sinta phan rawon kang hupon long det ke addo kumar lo ke do kente nilithanik thate
0: aho alam sinang li nangkar julu labang so alam kachini kangtung nangli ningar lu kewang ke nili aho ahak si nangli phan nang joro parlo lage nilita karju kangtung alam sita sinta kungri anta kipu te kang ke kopai e kopai along kupisi ke tok doma lage cheko wekpo ning hunduk de derji apansi rama phan puti kanglo halage kopayang anglo ili tum ham phang along ta la poson pisu kang hupon bor i atomu ka wedet kali haiye phanta long teron kron jang ari deng pen long dili ke richo ke the ja kong pen pon pidet upe he
1: sabinalun se po hemari hanse alam ke kaduk kawe karjudun pronga ham phang amoni ra tuma phan parju aning pang samjin lo hong pharla long ke do ake sara tumke angphun chihi juk pen chedon dun rinti lo wai song pen chepadi te kangsi rat atum piju piju pen pratbom lo rameswar master ta banghini along pen ta chepadi te kanglo la pen rat atum along si a hemanat chepang nu lo cheklopia turang bong keng kam che yor pon bom si Rameswar Mastor Munthi Pondo Sabin ke Komalo Ramkhon Lamo Karbiya Tumangbong Komatsi Pachithanglo
3: Pini Inkung Trok Ahur Kaching Boa Bopo Alam Hanchake Lapo Ansi Kang Toniklo Puthot Inkung Trok Si Chitong Thulonang
4: লাপনপর নালিতুম লামানচা কাপড় হে জামে গাংদে লং পেন আহুর কাং বোবো আলামহানচা ইংকুং ট্রক আলামহানচা আর জুই লং তাংল লাবাংসো আলামহানচা কেপাচো নতুম লাকে প্রদীপ রংফার স্যামসন ইংতি ফান্ডার টেরন সেংকান গেমিং টিপি হুনমন রোহাং পি রমেন ইংতি থেংসং ইংতি হুনমিলি ক্রপি লাপেন রেংসিবন টেরন পি লাবাংসো ইংকুং ট্রক আলাম হানচা আকাশবাণী দ্বীপু স্টেশন আলং পেন কেরত কে পাচে থাকছেন আলাম হানচা ইংল লাকে আকাশবাণী দ্বীপু নালে তুম জামে কার্যলম বম লাকে এফ এম এন পেন ফারুই সিরা তক বড় সিরকে মেগা হার্স নিউজ অন এয়ার অ্যাপ লাপেন রেস আই এপেন সিতামে নালে তুম আর জুগলং জি নন স্টুডিও ঘুরিয়া পর পর ফাইনের ক্যামেরা মিনিট প্লেকেরা ফ প্লেং জি দক দকল পর ফাইনের ক্যামেরা মিনিট প্লেকেরা ফ প্লেং লুতে দেলহি পেন কে পাচে থাক ইন্ডিয়া লাম পেন সমাচার সন্ধ্যা আর জুগলং পো পরভাইসের কে প্লেং নতে দিল্লি পেলে থট কে বাজি তাক ইংলিশ আলাম পেন নিউজ এট নাইন আর জুগলংজি

0: district nang manlo la sirada ke mang ki chuna posi pini arni anta rule samson singh ing tia phan kai keta chikimo werlo athema alangli pena jok si karbia khe phan aning perung lo lapen toklanga hina not kang thur te kang abang phulo lapwan si ti hek pen rule samson singh ing tia kai alamo putha ti hek pen lamje chethanik chatlo
1: lapor por nang litum tirima kai jame kang de lompen ru samson singh ti akai lamu putha donojor ong pipen ke thanpon lamjer arjoi long tanglo lake akashwani dipu adon thu sirwo mu akai lamu putha funder teron pen ke thanpon lamjer arjoi sena
2: pinineli dirimakaya lamo ke thanjie bang fandar teron non nili sirvumu mate sirtok bia kaya lamo si pathiek pen than pachini ponikpo sirvumu lamo che thanote tomunang na sitala ke tomokali karbia khai aphur kimo along kedo isi ahok lamo ahuri si karbia rongadung isi athe paido athe pai kangtui fits pharo isra phokkep an bagduji হালাসা থে পায়া ফান হেনলো চেলেং থে পাই পুকিপু লাসা চেলেং থে পায়াং সং আলং ইসি আংথর কেথে সো কালিদ লাসা আংথর আলং মং মু আতুম পিলোলো এ চরসি কেদো লাপেন আমং মুতা থে পিক পিক আপিয়া তি গাচার উম এসে আলো আবাংকে আপিয়া ফান আ আন রেপিদাম্প রং রো কি জুই আওসমারা ফান নেপন চেক প আপিয়া ফান আ আনচেথন নাম দেত তিতি লাসমং মুজক হাদাক আদং আরাই কেদো আকার বিয়াতুম কেদো কে থাক সুম পিক আনলো হালা সহুত কার বিয়াং বং কাং তাং কাং সাক আংথেন কে থে ইনুত আনক বে নাং ক্লাংলো লাস আনক বে আমেন হেনলো সির টক বি মাতে সির নক বে পু আর নিসি সির টক বি আবাং আরি দেং চম নক চেপারে সিম পনসি হালা সামং মু পিলো লো আফান কাপাথি দামজি পুরা জেলেং আথে পায়াং সং আরলু দামলো লাসো আহুত আপিয়া বাংকে আংথর আরলো আতি গাজার উমলা পেন আলো আবাংকে আপিয়া ফান আ আন কিরিপি দাম আলো আবাং আ আন কিরিপি দাম আফি সির টক বিয়াবাং জেলেং আথে পায়াং সং আরলু জয় সি মেন মেন আংথর আলং জং পেন দেন হেটল লাসো পরহুত মংমু আলো আবাং তা নাটনি পেন নাইনজারসি সির ফান তেংখেং দুটল লাসনসি সির টা আরি আর বিয়া নাট পেন কে আংথর আলং চং পেন দেন থিপসি আরি আর ইয়া নাট কে নক পেন মংমু আলো আফান কাছে সং লকল পেনাং আনা পর চেসং দেট আফি সির টক বিয়াবাং আলো আফান নক পেন ওয়ান পেটসি পাথি লটল লাসহুত আপিয়া বাং তা আং থর আলো পেন নাংকে তেত জিয়া ফান চং কাং থক অং লাপু আন কাং তাং কাং নেপ আ চং আনতা ইং থক প্লট আনল মং মু আপিয়া ফান তা লাসনসি আফি কে পাথি লটল সির টক বি আলাংলি মং মু পিলো লো আফান পাথি লট আফি পেন কে কার বিয়াতুম কায়া তেংসি রেংদক রেংনি পেন চোকলেম চোদাম লংল মং মু আফান কাপাথি আজক আলাংলি ফান সির পেন মং মু পাচেরাব লকসি সির টক বি পাদিম কে সির বমু পুসি আফি কে চেথাং পন রংল মং মু আফান কাপাথি আপদ পিনি আর নিয়ান তালাসি কার বিয়াফুর কিমো রেং সাপ আলামো দোকলো সির টক বি মেথাং কার বিয়া খে আফান কাচেরাই কম দুন থেক আপদ পিনি আলাংলি ফান খে আতিরিম হক পনল লাপুয়ানসি সির বমু মাতে সির টক বি আকাই আলামো পাথি হেক পেন কে থান পাচিনি কে কাংতন ইগলো কার্ডম
1: লাপন অপর নানিতুম তিরিম কাই যা মে গাং ডেং লং পেন সির ভুমু মতে সির টক বি আকাই লামো বুঠাক ফান্ডার টেরন পেন কে থান পন লাম চের আর সুই লং তাংলো লাকে আকাশবাণী দীপু এসন কেনাং সরকে পাচিনি আলাম জের আর জুথা পলিথিন লাপেন প্লাস্টিক হরমু কে এন পেন চিপা হেলো নাজি পলিথিন লাপেন প্লাস্টিক হরমু গাছেপারে দেঙা জয়নি তমন টেপ্রেন দং চান লাপেন লাংবি আনতা চেহেও এটলো

পলিথিন লাপেন প্লাস্টিক হরমু আন হেমকম হেমরাই আলং ওয়ার থাপ থেরা এলংম হিলিক হুদ্রা হালদাকি ওয়ারাপ ইংনাংজি কালিতে মে থি কেনাংজি পলিথিন লাপেন প্লাস্টিক হরমু গাছি পেরিদিং পেন এ অক এপ্রান আফান্তা হেনু আথেকে লবাংস ও হরমু পেন আসনসন আকেসু লাপেন ক্যান্সার আকেসু তা চলংথে লাসি পলিথিন লাপেন প্লাস্টিক হরমু চিপারি দিংসি আকিমে কেনাং সৎকে পচিনী আলাম জেরকে লাপনিক চলো।

লাকে আকাশবাণী দীপু আরন্থু কার্বি লামার জানালুন আর জুকসেনা কার্বি লামার জানালুন কেরটকে পারজু জামি গ্যাংডাং লংপেন গেছেন সি লেখা আলামার জানালংপেন প্রেম তেরাংপেন কিলুন আর জুকসেনা আলুন নালাম থেলকে এ থাক মানায় লবং সলুন কবন্দা বাং প্রেম তেরাং তোটংতে আর জুকসেনা লবং সলুন

নন্দে নালে তুম লেখা লামার জান লং প্যান প্রেম তেরাং প্যান কিলুন আর জুই লং প্যান আটু থু লামচা কালামার জানা লং প্যান খন সি এম তেরাং প্যান কিলুন আর জুই সিনাং আলু নালাম থেলাকে কাং হন নাংপি

নন্দে নাংলে তুম লামচা কালামার জানা লং পেন খনসে এমতে রাখবেন কেলুন আর্জুর লং তাংল আদন্থু কেরলা আলামার জানা লং পেন সুরেন বেলাপেন পাপন চক্রবর্তী এতুবেন কেলুন আর্জুর সেনা আলু নালাম থেলাকে মালিন আদাব লবাং সলুন কাপন দাবাং জিতেন তেরাং তোটাংতে আর্জুর সেনা

কেরলা আর আমার জানা লং পেন সুরেন বেলা পেন পাপন চক্রবর্তী আর পেন কেলুন আর জুগলং তাংলো লাকে আকাশবাণী দীপু আর ধু হন্থে আমার জানা লং পেন বিজয় লেখ থেলা পেন মিরমিলি রংপি আর পেন কেলুন আর জুগসিনা আলো নালাম থেলাকে মান্তু সি ওয়াং জিনা লবাং সলুন কবন্ডা বাং মনিরাম তেরন লবাং সলুন লাম থেয়াফান কে পুনাম লাকে আনিং কে ডগ আবাং খুমাতে আবাং ফিয়াফান কচং হং লাপেন কমান্তু সি ওয়াং জি পুসি কচং হং লাপেন ওয়াংলো পুলোতে নিঙ্গে চিপাং সামজি পুসি কিপুদাম আলাম থে তো তাংতে আর যুগ সিনা লাবাং সলুন